আকাশবাণী কৈলাসহর, আজ বুধবার 11 ভাদ্র 1948 শকাব্দ, 15 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 2 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় 8:58 হয়ে 52 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

প্রকাশ বাণী কৈলাসহর। অমৃতবাণী অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

লাভের কথাটাই শোনাতে ইচ্ছে হয়, হিসাবের কথাটা পারতে মন চায় না, কেবল রসের কথাটা নিয়েই নাড়াচাড়া করি। যে পাত্রের মধ্যে সেই রস থাকে সেটাকে বড় কঠিন বলে মনে হয়, কিন্তু অমৃতের নিচের তলায় সত্য বসে রয়েছেন, তাকে একেবারে বাদ দিয়ে সেই আনন্দলোকে যাবার জো নেই। সত্য হচ্ছেন নিয়মস্বরূপ, তাকে মানতে হলেই তার সমস্ত বাঁধন মানতেই হয়। যা কিছু সত্য অর্থাৎ যা কিছু আছে এবং থাকে তা কোনো মতেই বন্ধনহীন হতে পারে না, তা কোনো নিয়মে আছে বলেই আছে। কোনো নিয়ম নেই, বন্ধন নেই, সে তো স্বপ্ন, সে তো খেয়াল, সে তো স্বপ্নের চেয়েও মিথ্যা, খেয়ালের চেয়েও শূন্য। যিনি পূর্ণ সত্যস্বরূপ তিনি অন্যের নিয়মে বদ্ধ হন না, তার নিজের নিয়ম নিজেরই মধ্যে। তা যদি না

0: না থাকে, তিনি আপনাকে যদি আপনি বেঁধে না থাকেন, তবে তাঁর থেকে কিছুই হতে পারে না, কিছুই রক্ষা পেতে পারে না। তবে উন্মত্ত তার তাণ্ডব নৃত্যে কোনো কিছুর কিছুই ঠিকানা থাকতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্যের রূপই হচ্ছে নিয়ম, একেবারে অব্যর্থ নিয়ম। তার কোনো প্রান্তেও লেশমাত্র ব্যত্যয় নেই। এই জন্যেই এই সত্যের বন্ধনে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিধৃত হয়ে আছে। এই জন্যই সত্যের সঙ্গে আমাদের বুদ্ধির যোগ আছে এবং তার প্রতি আমাদের সম্পূর্ণ নির্ভর আছে। গাছের যেমন গোড়াতেই দরকার শিকড় দিয়ে ভূমিকে আঁকড়ে ধরা, আমাদেরও তেমনি গোড়ার প্রয়োজন হচ্ছে স্থূল সূক্ষ্ম অসংখ্য শিকড় দিয়ে সত্যের উপরে প্রতিষ্ঠা লাভ করা। আমরা ইচ্ছা করি আর না করি, এ সাধনা আমাদের করতেই হয়। শিশু বলে, আমি পা ফেলে চলব, কিন্তু যতক্ষণ পর্যন্ত বহু সাধনায় সে চলার নিয়মটিকে পালন করে ভারাকর্ষণের সঙ্গে আপোষ করতে না পারে, ততক্ষণ তার আর উপায় নেই, শুধু বললেই হবে না আমি চলব। নিয়মকে শিশু যখনই গ্রহণ করে, এ নিয়ম আর তখন তাকে পীড়া দেয় না। শুধু যে পীড়া দেয় না তা নয়, তাকে আনন্দ দেয়। সত্য নিয়মের বন্ধনকে স্বীকার করবা মাত্রই শিশু নিজের গতিশক্তিকে লাভ করে আহ্লাদিত হয়। এমনি করে ক্রমে ক্রমে যখন সে জলের সত্য, মাটির সত্য, আগুনের সত্যকে সম্পূর্ণ মানতে শেখে, তখন যে কেবল তার কতকগুলি অসুবিধা দূর হয় তা নয়, জল মাটি আগুন সম্বন্ধে তার শক্তি সফল হয়ে ওঠে, তাকে আনন্দ দেয়। শিশু প্রকৃতির সঙ্গে নয়, সমাজের সঙ্গেও শিশুকে সত্য সম্বন্ধে যুক্ত হয়ে ওঠবার জন্যে বিস্তর সাধনা করতে হয়, তাকে বিস্তর নিয়ম স্বীকার করতে হয়। পরম রস, প্রেম রস, তার মহাজন যদি হতে চাই, হিসাবের খাতাকে নিরস বলে একটু ফাঁকি দিলেও চলবে না। যিনি অমৃতের ভাণ্ডারী, তার কাছে বেহিসাবি আবদার একেবারেই খাটবে না। মৈত্রী যেদিন অমৃতের জন্য কেঁদে উঠেছিলেন, তিনি সর্বপ্রথমেই বলেছিলেন, আমার জীবনকে, আমার চিত্তকে সমস্ত উচ্ছৃঙ্খল অসত্য হতে সত্যে বেঁধে ফেলো। অমৃতের কথা তারপরে। আমাদেরও প্রতিদিন সেই প্রার্থনাই করতে হবে, বলতে হবে, অসতো মা সদগময়ো, বন্ধনহীন অসংযত অসত্যের মধ্যে আমাদের মন হাজার টুকরো করে ছড়িয়ে ফেলতে দিও না, তাকে অটুট সত্যের সূত্রে সম্পূর্ণ করে বেঁধে ফেলো। তারপরে সে হার তোমার গলায় যদি পরাতে চাই, তবে আমাকে লজ্জা পেতে হবে না।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এখন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় রয়েছে সুপ্রভাত অনুষ্ঠান, 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 7:45। সকাল 8টায় পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন সকাল 8:30। 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। সকাল 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। বেলা 11টায় রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে লোকগীতি। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 12:30। 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন দুপুর 1:30। 1:40 রয়েছে ককবরক গানের অনুষ্ঠান। দুপুর 2টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন দুপুর 2:15। 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 পর্যায়ক্রমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় রয়েছে ঘর গৃহস্থির আসর, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সাত 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 রয়েছে রাগ প্রধান গানের অনুষ্ঠান। মিশ্র গানের অনুষ্ঠান শুনবেন রাত 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:15। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন রাত 10টায়। 10:10 রয়েছে নজরুল গীতির অনুষ্ঠান। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 10:20। 10:30

২৪ মিনিটে অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতাবন্ধু শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:25। শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই সুপ্রভাত অনুষ্ঠানে। প্রথমেই জানিয়ে দিচ্ছি, ইতিহাসের পাতায় আজকের দিনের কথা। 1933 সালের আজকের দিনে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম শরিক অনাথ বন্ধু পাঁজার মৃত্যু হয়। 1941 সালের আজকের দিনে ভারতীয় পদার্থবিদ শশাঙ্ক মোহন রায়ের জন্ম হয়। 1946 সালের আজকের দিনে প্রাক স্বাধীন ভারতে সংবিধান সভার সুপারিশ ক্রমে স্বল্প সময়কালের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 1946 সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক প্রমথ চৌধুরীর মৃত্যু হয়। বিশিষ্ট শিক্ষক ও পণ্ডিত বেণীমাধব দাসের জন্ম হয় আজকের দিনে 1952 সালে। 1967 সালের আজকের দিনে বিখ্যাত সঙ্গীত শিল্পী উস্তাদ আয়েত আলী খাঁয়ের মৃত্যু হয়। 2009 সালের আজকের দিনে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুগুড়ি সন্দিস্তি রাজশেখর রেড্ডির মৃত্যু হয়। 1934 সালে আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক কে এম শফিউল্লাহের জন্ম হয়। 1752 সালের আজকের দিনে ব্রিটিশ যুক্তরাজ্য গ্রেগরিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়। শুনলেন ইতিহাসে আজকের দিনের কথা। এবারে জানিয়ে দিচ্ছি বিভিন্ন পত্রপত্রিকা থেকে আজকের দিনের শিরোনাম। প্রথমে আনন্দবাজার পত্রিকা, পচা মাংস পাওয়া গেল মধ্যম গ্রামের স্টার মলের ফুডকোর্ট থেকে। বাদুড়িয়ার রেস্তোরাঁয় মনে করালো 8 বছর আগের ভাগার কাণ্ড। নেপালে উদ্ধার হওয়া মৃতদেহের সংখ্যা 1000 ছাড়ালো, এখনো খোঁজ নেই 4000-এর। উদ্ধার হননি আর কোনো ভারতীয়। দাবি মানল কেন্দ্র, মিছিল থেকে সরল সিজেপি, দেশজুড়ে সমস্ত বিক্ষোভ মামলা বাতিল করল সুপ্রিম কোর্ট, ব্যতিক্রম 2873। সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতা চলতে পারে না, এসসিও বৈঠকে পাক প্রধানমন্ত্রীর সামনে বার্তা মোদির। বক্তৃতায় যুদ্ধ ছেড়ে শান্তিরও ডাক। ফেসবুক ইনস্টায়

বিজ্ঞাপনী প্রলোভন, কিছু পর্ন অ্যাপ ডাউনলোড করলেই ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট, তালিকা দিল কেন্দ্র। হিমবাহ ধসে ভবিষ্যতে আরও হড়পা বানের শঙ্কা নেপালে।

বর্তমান পত্রিকার শিরোনাম। কেন্দ্রের আর্জিতে সুপ্রিম সায়, কক্রোচ হুমকিতে দেশজুড়ে এফআইআর প্রত্যাহার। স্কুলে আসা যাওয়ার আপডেট পাওয়া যাবে অভিভাবকের মোবাইলে। উৎসবের মরশুমে মিষ্টি প্রেমীদের মাথায় হাত, লাগামহীন চিনির দাম। ভোট ঘোষণার দিন থেকে বন্ধ ওয়েভার। সম্পত্তিকর খাতে রাজস্ব আদায়ে ধাক্কা পুরসভার। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগী অর্ধেক, মুখ্যমন্ত্রী। 209টি ওয়ার্ডে ঘাসফুলের প্রার্থী দেব আমরা, ঋতব্রত। কুশমণ্ডির কাঠের তৈরি মা দুর্গার মুখোশ দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্য ও গর্ব কুশমণ্ডির কাঠের মুখোশ। ১৬টি ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদে প্রযুক্তি নজরদারি সিকিমের। নেপালে হড়পা বানে মুছে গিয়েছে একের পর এক লোকালয়, মৃতের সংখ্যা হাজার পেরিয়েছে, নিখোঁজ বহু। ভারতের প্রতিরক্ষা মজবুত করতে উন্নত সুদর্শন চক্র ও স্টিলথ বিমান দিতে চায় রাশিয়া। মহানায়ককে নিয়ে মহাযজ্ঞ, শতবর্ষে মহানায়ক, তাই উৎসব মহাযজ্ঞের মেজাজে। চার দিনের জন্য ফের যেন উত্তমময় হয়ে উঠতে চলেছে টালিগঞ্জ। প্রত্যাশা ত্রিপুরা পত্রিকার সংবাদ শিরোনাম। ভিলেজ নির্বাচন, মথার সাথে জোট, রফা চূড়ান্ত করতে এলেন বিএল সন্তোষ ও সম্বিত পাত্রা। সিপিএম এখনো সুসংগঠিত, আস্তাবলে প্রমাণ রাখল কৃষক সভা। যুবমোর্চার রাজ্য সম্পাদক সম্রাট, সঠিক মূল্যায়ন মনে করছে রাজনৈতিক মহল। ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থী পদে নতুন মুখ, পুরনিগমে চমক দেবে ভাজপা। গোলবাজারে 732 বোতল এসকফ উদ্ধার। ত্রিপুরা খবর পত্রিকার সংবাদ শিরোনাম। আগরতলার ভগবান ঠাকুর চৌমুহনীতে একই ঘরে দুই প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

বাজার মূল্য 20 লক্ষ টাকা। আঁচ পেয়ে পালালো কার বাড়ি। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 34টি নীল ড্রাম থেকে উদ্ধার শুকনো গাঁজা। রাতের আঁধারে রাবার বাগানে দুষ্কৃতকারীদের তাণ্ডব। কেটে ধ্বংস করা হল একাধিক গাছ। শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। আকাশবাণী কৈলাসহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী যুথিকা রায়।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসে অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আঁতুড়ঘর নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1,000।

0: প্রত্যাশা পৌঁছেছে। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র সাহা এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4,000 কুইন্টালই বহাল রাখা হয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য শ্রেয়স আইয়ারের নেতৃত্বে 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও সদস্য দেশগুলির প্রতি সন্ত্রাসবাদে অর্থের যোগান, জঙ্গি নিয়োগ, সন্ত্রাসে মদত এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার সম্পূর্ণ পরিকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন। কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিশকেকে গতকাল অনুষ্ঠিত এসসিও রাষ্ট্রপ্রধানদের পরিষদের 26তম বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো দ্বৈত মানদণ্ড থাকতে পারে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলতে থাকা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ ও সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না, সমস্ত বিরোধ আলোচনা ও কূটনীতির মাধ্যমে মেটানো উচিত। প্রধানমন্ত্রী বলেন, বাজারের মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য সহজতর করা এবং উন্নয়নের নতুন সুযোগ তৈরি করার সমস্ত উদ্যোগকে ভারত সমর্থন করে। তবে এই ধরনের উদ্যোগে সমস্ত দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। শ্রী মোদী বলেন, গত বছর ভারত সাংহাই সহযোগিতা সংস্থা সভ্যতা সংলাপ মঞ্চ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল। তিনি জানান, এই মঞ্চের প্রথম অধিবেশন এবছর ভারতে অনুষ্ঠিত হতে চলায় তিনি আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা গ্রহণেরও। সম্মেলনে 4টি ক্ষেত্রের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হল জল পরিকাঠামো প্রকল্পগুলি সঠিক সময়ে বাস্তবায়ন, জলসঞ্চয়, জনভাগিদারি, ক্যাচ দ্য রেইন, স্থিতিশীল পানীয় জলের উৎস এবং দ্বিতীয় পর্যায়ে জলজীবন মিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও দেশের নাগরিকদের স্বদেশী পণ্য গ্রহণ এবং অপ্রয়োজনীয় সোনা কেনা ও বিদেশে বিয়ের আয়োজন বা ডেস্টিনেশন ওয়েডিং থেকে বিরত থাকার আহ্বান করেছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ভারতীয়দের বিদেশে প্রমোদ ভ্রমণ এবং একান্ত প্রয়োজন ছাড়া সোনা না কেনার পরামর্শ দিয়েছেন। 7.8% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানান তিনি এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও স্বদেশী পণ্যের উপর অধিক গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন থাকা সত্ত্বেও ভারত দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
1: स्वदेशी का मंत्र वोकल फॉर लोकल, विदेशों की यात्राएं अगर घूमने फिरने जाते हैं तो नहीं करना चाहिए। शादी ब्याह विदेशों में करते हैं, नहीं करना चाहिए। मेड इन इंडिया के मंत्र को जीना चाहिए और जरूरत न हो तो सोना भी नहीं खरीदना चाहिए। हम जितना ज्यादा स्वदेशी पर बल देंगे, जितना आत्मनिर्भर पर बल देंगे, मुझे पक्का विश्वास है जब आजादी के 100 साल होंगे, हम हमारी युवा पीढ़ी को विकसित भारत सुप्रत करेंगे।
0: সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের ভেতরেই কিছু মানুষ যারা হতাশার পরিবেশে নিমজ্জিত, চারপাশে তারা মিথ্যা ছড়াচ্ছে। শ্রী মোদী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমেই দেশের তরুণরা তাদের স্বপ্ন পূরণ হতে দেখবে। তিনি নাগরিকদের দেশের অগ্রগতিতে প্রচেষ্টা জারি রাখার আহ্বান জানিয়ে বলেন, সরকারের নীতি ও উদ্দেশ্য সঠিক। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। চলতি মাসের 15 তারিখ থেকে শুরু করে 30শে নভেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। তবে বিশেষ চাহিদার কথা মাথায় রেখে কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4,000 কুইন্টালই বহাল রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মজুতদারি ও কালোবাজারি রোধ এবং সরবরাহ পর্যাপ্ত রেখে চিনির দামে স্থিতিশীলতা আনতে উপভোক্তাদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে আরও বলা হয়েছে, কোনো ব্যবসা চিনি মজুত করার প্রথম দিন থেকে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত তা নিজের কাছে রাখতে পারবেন। এছাড়া যে কোনো নির্দিষ্ট স্থানে বা সময়ে 2,000 কুইন্টালের বেশি চিনি মজুত রাখা যাবে না। দেশে পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। বর্ষার মৌসুমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কান্দা এক্সপ্রেস এবং সড়কপথের মাধ্যমে সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ ছাড়া শুরু হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, 3,000-এর বেশি পেঁয়াজ চাষীকে সরাসরি 210 কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ বাজারে ছাড়ার ফলে দাম ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আগামী দিনেও এই দাম নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মজুত ভাণ্ডার থেকে বাজারে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

যার ফলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে জার্মানির পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সংরক্ষণ এবং পারমাণবিক সুরক্ষা দপ্তরের মন্ত্রী কার্স্টেন স্নাইডারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, পরিবেশ বান্ধব প্রযুক্তি, বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এক বৈঠকে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার অগ্রগতি পর্যালোচনা করেন। এই বৈঠকে বিশেষভাবে চিহ্নিত 100টি জেলায় প্রকল্পটির বাস্তবায়ন ত্বরান্বিত করা, বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করা এবং কৃষকদের জন্য পরিষেবার মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুর সফরে যাবেন। রায়পুর এইমসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1050 পৌঁছেছে। নেপাল প্রশাসন জানিয়েছে এখনও নিখোঁজ রয়েছেন প্রায় 4000 জন, তাদের মধ্যে রয়েছেন 583 জন বিদেশী এবং 83 জন নিরাপত্তা কর্মী। এদিকে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ এই বিধ্বংসী হরপাবানের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি লিখেছেন, এই প্রাকৃতিক দুর্যোগ যে জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হিমালয় পর্বত অঞ্চলে তাপমাত্রা প্রায় 1.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর আরও 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট 163 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হল। চীন থেকে এ পর্যন্ত 151 জন ভারতীয় নাগরিক বেরিয়ে এসেছেন। এদিকে নেপালের চিলিমের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে পৌঁছানোর পর ভারতীয় টানেল উদ্ধারকারী দলকে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালানো হয়। এই হামলায় একাধিক আবাসন এবং সাধারণ পরিকাঠামো নষ্ট হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, রাশিয়ার এই হামলার জেরে ওডেসা শহর ও সংলগ্ন হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন। এক ভারতীয়র মৃত্যু হয়েছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, কিভ, ওডেসা, খেরসন, দোনেস্ক, হারকিভ, সুনি, জাপোরজিয়ার মতো শহরে রাশিয়ার হামলায় বহু মানুষ আহত হয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে আয়োজিত একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী ডি ওয়েভার বক্তব্য রাখবেন। এরপর তিনি মুম্বাই সফরও করবেন এবং সেখানে হীরা, বন্দর ও লজিস্টিক বিষয়ে বিভিন্ন অংশীদারদের সঙ্গে বিনিময় করবেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও জোরদার করবে। এর ফলে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, নবীকরণযোগ্য শক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। ব্যাডমিন্টনে লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত এবং তানভি শর্মা আজ গুয়াংডং প্রদেশের সেনজেনে আয়োজিত চায়না মাস্টার সুপার 750 টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবেন। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য আজ 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু সামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষয় প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসী অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আতুর্ঘ নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1050 পৌঁছেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলন 13টি গুরুত্বপূর্ণ বিষয়ে

ঐকমত্যের মধ্য দিয়ে শেষ হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ডিজিটাল সহযোগিতার মতো বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য শীর্ষ সম্মেলনে এসসিওর 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক বিশ্কেক ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এগুলি ভারতের জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন সমস্যার সহনশীল উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া 4টি সমঝোতা স্মারক এবং 20টিরও বেশি সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ সম্মেলনে আগামী 25 বছরের জন্য একটি রূপরেখা তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের ক্ষেত্রে বাস্তবসম্মত ফলাফলের প্রয়োজনীয়তার উপর জোর দেন বলেও বিদেশ মন্ত্রক জানিয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েবার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। এ সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে। এছাড়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডি ওয়েভার ভাষণ দেবেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার পর এখনও পর্যন্ত 163 জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, চিলিমেতে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে পৌঁছানোর পর ভারতীয় উদ্ধারকারী দলের কাজকে বিভিন্ন প্রতিকূলতা কঠিন করে তুলছে। উদ্ধার অভিযান আজও চলবে বলে মন্ত্রক জানিয়েছে। এদিকে ভারতের ফরেন্সিক দল নেপালের দলের সঙ্গে যৌথভাবে গতকাল ডিএনএ পরীক্ষা ও বিশ্লেষণ সহ বিভিন্ন কাজ আরও সম্প্রসারিত করেছে। এর ফলে নেপালে ডিএনএ নমুনা পরীক্ষার প্রক্রিয়া আরও দ্রুততর হবে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি এলাকার ভিলেজ কমিটি নির্বাচনের জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট 52 জন রিটার্নিং অফিসার স্ব নির্বাচনী ক্ষেত্রের জন্য বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত। 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 11ই সেপ্টেম্বর, ভোট গ্রহণ 28শে সেপ্টেম্বর এবং ভোট গণনা 5ই অক্টোবর। এডিসি ভিলেজ কমিটির নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে আগামী 8ই অক্টোবর। রাজ্য নির্বাচন কমিশনারের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে এডিসি এলাকায় গত সোমবার থেকে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। নির্বাচন হবে 587টি ভিলেজ কমিটির 2634টি নির্বাচনী ক্ষেত্রের 4597টি আসনে। ভোট গ্রহণ করা হবে 1550টি ভোট কেন্দ্রে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল চূড়ান্ত করার জন্য বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, উত্তর পূর্বাঞ্চলের সমন্বয়ক ডক্টর সম্বিত পাত্র, সহ সমন্বয়ক রাজীব বব্বর, রাজ্য প্রভারী রাজদীপ রায়, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজ্য প্রমুখ গতকাল আগরতলায় এসেছেন। সরকারি অতিথিশালায় বিজেপির সাংগঠনিক বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে গতকাল পেঁচারথল ব্লকে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার নবরণ চক্রবর্তী, কুমারঘাটের এসডিপিও ডেভিড দেববর্মা। বৈঠকে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, ত্রিপুরা মথা, ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রিটার্নিং অফিসার নবরণ চক্রবর্তী জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, পেঁচারথল ব্লক এলাকায় মোট 16টি ভিলেজ কমিটি রয়েছে। মোট ভোটারের সংখ্যা 33,973 জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, গত 3 বছরে বন্যা, ঝড় ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত 110,834টি পরিবারকে 142,25,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্নের উত্তরে তিনি সম্প্রতি তথ্য জানান। খেলার খবর। ডক্টর বিসি রায় ট্রফি জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ত্রিপুরা। ছত্তিশগড়ের নারায়ণপুরে গতকাল অনুষ্ঠিত সেমিফাইনালে সর্বভারতীয় সাই দল 7-1 গোলে রাজ্যদলকে হারিয়ে দেয়। এর আগে গ্রুপের সেরা হয়ে ত্রিপুরা সেমিফাইনালে উঠেছিল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রীতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের এগিয়ে চলো সংঘ টাউন ক্লাবের মধ্যে গতরাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা কিরগিস্তানি রাজা খরবিশকেক সংসাজাক সাংহাই চুবা চুমথানি ফিল নৈচিদক কুচুক বেরেমনি কুথুম লাইমাব কাইচি থাম নাকুকমা দীঘিল নতৈ কক থানচাং লাইমানি বিশেংতৈ পাইখা কুথুম লাইমং সামংসিত্রা তাংনৈ রক্ন কাসমং নবার তিবার স্লাইজাকমং সকজাক নাইতে ডিজিটেল চুবা চুহাই জুদা জুদা নাকুকমা দীঘিল রক আবনি বিশিং খুরসাজাক থাই কুচুক বেরেমনি কুথুমমুঙ্গ সিইওনি ফিল নৈচি বা সংসামা সালনরগৈ বিশকেক সাকলাইমং কাংলাইব ইয়াচাক জাখা আবরক ভারতনি সকজাক নাই নাইমথাং তাই নবার তিবার স্লাইজাক মানে যেন জালিয়া কাকরনাব চুবাওয়ানো হিব খাকা যাগ তাই কাইনৈচি বা গবং মা ককচং মুঙ্গ গসিমুং মানখা বৈহা নাইকুংনি বখাক তৈ সাজাকা মন্ত্রীপক্ষরক নরেন্দ্র মোদী কুচুক বেরেমনি কুথুম লাইমুং নতৈ বসকাং নৈচি বা বিশ্বনি বাকি কাইসা রোডম্যাপ সামনানি কবক মুংব নারেখা বেলজিয়ামনি মন্ত্রীবক্রক ওয়ার্ডি ওয়েবার তিনি সালথামনি ভারত বেড়াইমাও ফাইয়ানো ভারত ফাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বাই বখাকনি ককলাম সালাইমাও আচুগানো ব ককলাম সালাইমাও বাবাইনি হালকতাই হায়ুং বেরেমনি ককনতেই ককলাম সালাইজাগানো আবনো কারিব ভারত ইউরোপীয় ইউনিয়ননি ফিয়কজাক বানিয়া কক খালাইমুং দীঘিল নতেই সংসাজাক পান্দা মন্ত্রীবক্রক ডি ওয়েবার কক নারকনানি ককব তঙ্গ ভারতনি বুইহা ককচংলাই নকশাকা নেপাল আতুমসা কিরিমা সিংসা তৈলমা পাটিমুঙ্গ তাবুকসুক জরা খরক সারা দকসি থাম ভারতনি লুকুরকন রুতুগৈ কারিমানখা ককচংলাই নকনি বিখাকতৈ সাজাখা চিলিমেব তৈ চেং ফেরাং তাং বুতাংনি হাকর রুতুক মুংনি সামুঙ্গ সগৈমানি ইয়াগুলো ভারতনি রুতুকনাই বদল রকনি সামুং তৈব কেশেব খ্লাই তিসাকা তিনি ব রুতুক মুংনি সামুং তাংজাগানো হই সাজাখা নাইকুংনি বিখাকতৈ ইয়াঙ্গ ভারতনি ফরেন্সিক বদল রক নেপালনি বদল বাই করঙ্গৈ মিয়া ডিএনএ আমজকমুং তৈ চেরি নাইমানক হবই জুদা জুদা সামুং সাসারি দঙ্গ আবাই নেপালও ডিএনএ আমজকমুংনি সামুং তৈব দশ হওয়ানো হইন ককসাকা বুইহা ককচংলাইন ত্রিপুরা সংদুক আমচাই বাই থাকাই কলজাক জেলা পরিষদ এবার এডিসি আমচাইও ভিলেজ কমিটিনি চংবাড়ি বাকি মিয়া পান্তাতেই ককমুং কারিজাখা বেবাকি খরক বা চিনই রিটার্নিং অফিসার বাই থাকি চংবাড়ি আমচাইনি বাকি ককমুং কারিখা আবনি লগি লগি মিয়ানি সিমি চংমুং বলাই ইয়াচাক মুংনি সামুংব চেংজাখা চংবলাই জমারি বই মানানো অ সেপ্টেম্বর তালনি চার সালমারি জরা অ তালনি চুকু সালমারি চংমুং বলাই আমজগৈ নাইজাগানো চংমুং বলাই রসাই নাহারমানি পাইথাক সাল অ তালনি টিসা সালমারি বোডিয়াসাক জাগানো অ তালনি নৈচি চার সালমারি তাই বোট লেখা জাগানো অক্টোবর তালনি বা সালমারি ভিলেজ কমিটিনি চংবাড়ি নবসকান্তনি মিয়া পেচাত্থর ব্লক বেবাক বদলনি ককলাম সালাইমা যুগালি জাখা আরও মানজাখা রিটার্নিং অফিসার নবারুণ চক্রবর্তী কুমারঘাট এসডিপিও দেবী দেববর্মা ককলাম সালাইমা ও বিজেপি কংগ্রেস সিপিআইএম তিপ্রামথা ফরওয়ার্ড ব্লকনি লুকু আদংরক মানজাখা ককলাম সালাইমা পাইয়ে রিটার্নিং অফিসার নবারুণ চক্রবর্তী সাকা তঙ্কজাংতাই স্রাই স্রাইকে চংবাড়ি পাইরিনানো নাহারৈ নাইকল ফাংনি বখাকতৈ নাংমানি সাকথারমুং নাহার জাখা এডিসিনি বসকাং ভিলেজ কমিটিনি চংবাড়ি ও বদলনি সামুং হুমুং নতেই ককলাম সালাইনানি বাকি হাস্তে ও মিয়া ফাইকা বিজেপিনি বেবাক ভারতনি তাঙ্করা বি এল সন্তোষ হাপাংনি লেলা থাই নগো মিয়া বিজেপি মথানি আদংরক নতেই ভিলেজ কমিটিনি চংবাড়িনি তিয়ার খ্লাইনা নতেই ককলাম ওংখা আরও মানজাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজেপি হাস্তে কাসকু অভিষেক দেবরাই উত্তর সালকা আমচাইনি তাঙ্করা ডক্টর সম্বিত পাত্র তাঙ্করা ইয়াকচু রাজীব বব্বর হাস্তে প্রভারী রাজদীপ রায় মথানি তাঙ্করা রবীন্দ্র রাজু আকর্ষণ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা থাংনাই বিশিক থাম তৈলমা এবা কতর হা কুয়াগৈ দেরামুঙ্গ ক্লাইনাই খুংসা রাসাই চি সাই চারা থামচি ব্রী নুখুংন খকসারা ব্রীচি নৈরোজাক নৈচি বা রাসাইরাং চুবাজাখা বিধানসভা ও এমএলএ সুদীপ রায় বর্মনি সুংমুংনি ককফিরকমুঙ্গ ব অকক সাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক চন্দ্রমুকুমু অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমাও এগিয়ে চলো সঙ্গতে টাউন ক্লাবনি বিশিং মিয়া সানজানি থংলাইমা দ্র অংখা উমাকান্ত স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও গোল বুক জাবাই থংমুং পায়ু আবাই বদল নৈ সা পয়েন খ্লাই মানো তাবুক নবাতিবানি ককতুমা নবাতিবা নাইখুংনি বসকাং সেকাংবাড়িয়া ককমুঙ্গ সাজাখা তিনি নখা কিজাসক মনাকজাক তঙ্গানো হাস্তেনি বেবাখাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈওয়াউই মানু হুনি হজা খ্লাইকা নবাতিবার নাইখুং তিনি সালনি তুংমারি তঙ্গানো সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচি বা দশমিক বা ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈওয়াখা ব্রী দশমিক দশ মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উল্লি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসিনী তামৈ সতী ব্রীচিবাওয়

আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যবহিত পরেই শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী

আধুনিক গান শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, তখন শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করিতে সময় সকাল 10টা বেজে 59 মিনিট হয়ে 47 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে লাইভ ফোন ইন সুরের বেলা।

এই সময়টাতে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, কাছের এবং দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ আজকের সুরের বেলাতে। বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালো লাগা এবং ভালো থাকা আমাদের প্রত্যাশা। তো আর দেরি নয়, কথা নয়, যাচ্ছি আসরের দিকে। সবাই হাতে ফোন নিন এবং ডায়াল করুন 03824-295192 এই নম্বরে। আবারও বলছি 03824-295192 এই নম্বরে ফোন করুন, আসুন পছন্দের গান।

0: হ্যালো,
1: নমস্কার দাদা,
0: হ্যাঁ নমস্কার।
1: শুনতে পাচ্ছি আমার কথা?
0: হুম হুম শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি,
0: হুম
1: অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হুম
1: আর কাল তো অবশ্যই দুবার অনেক দিন বাদে আজকে লোকদের সঙ্গে কথা বলছি।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ
1: অনেক দিন
0: একদম।
1: বাদে কিন্তু আজকে অনুষ্ঠানে আপনি এসেছেন, ঠিক না বলছেন?
0: হুম
1: আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ আছি মোটামুটি।
1: আচ্ছা, আজকে গান আমাকে শুনে দিলেন। ছবির নাম হচ্ছে অনুসন্ধান।
0: অনুসন্ধান, আচ্ছা।
1: অনুসন্ধান ছবিটাকে উঠে উঠে সুযোগে রীতিনীতি দিয়া এই গানটি শুনিয়ে দেবেন। আর অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, ভালো লাগছে। আর যাদেরকে নিয়ে গান শুনতে চাই অনুপ দা রয়েছে।

0: আশিস দা, তারপর রয়েছেন অবিনাশ তিনি মহাশয়, সঙ্গীতা দেবনাথ মহাশয়া, তারপর আপনার শুভ্রতাজী মহাশয়া, আর বাদল বাবু, লালন বাবু, দেবজিৎ দাস, আর যারা অনুষ্ঠান শুনছেন এই মুহূর্তে সবাইকে নিয়ে শুনবো। আর শুভদা, একটা কথা আমি বলি আপনাকে, আপনারা যে অনুষ্ঠান চালাবেন আপনারা একটু মানে কেয়ারফুল বা সাবধানতা অবলম্বন করে অনুষ্ঠান চালাবেন, কারণ এখানে একদম সেটা তিনবারও কিন্তু দুজন মানে বাইরের থেকে, কারণ গত রোববারে অনুষ্ঠান অনেক ট্রাই করেছিলাম আমি, একবারে মানে ঢুকাতে পারিনি, রিমও বাজিনি, কারণ একজন শ্রোতা বন্ধু তিনবার ঢুকেছিলেন,
1: হুম হুম
0: কিন্তু দেখুন একবার ঢুকে গান শুনেছিলেন, তারপর আবার ঢুকেছিলেন গান শোনার জন্য, তারপর আবার ঢুকে তখন গান চালানো হয়নি, তারপর তিনি অভিযোগ করছেন পরের দিন ফোন করে বলছেন যে আমার গান শুনে বাজানো হলো না। আসলে সেটা তো হয় না, দেখুন অনুষ্ঠান শুধু একার জন্য অনুষ্ঠান নয়, আমরা সবার জন্য অনুষ্ঠান, ঠিক না?
1: হুম হুম
0: আপনারা ইয়ে করবেন, দেখবেন, দেখে চালাবেন, এরকম যদি সন্দেহ লাগে আপনারা
1: হুম
0: পরে
1: হুম
0: থেকে দেখবেন। আর ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, কারণ লাইভ অনুষ্ঠান তো কথা বাড়িয়ে লাভ নেই তার জন্য।
1: হুম সেটা আমরা বুঝতে পারি, আমাদের বোধগম্য আছে জিনিসটা।
0: আসলে দেখুন সেটা আপনারা একটু ইয়ে করবেন, আর বিশেষ করে এই ধরনের তাদেরকে আমরা মানে নাম্বার ব্লক করার একটা ব্যবস্থা করতে হবে, না করলে তো হবে না, কিন্তু এই জন্য নষ্ট করবেন অনুষ্ঠানে।
1: ঠিক
0: ঠিক
1: আছে,
0: আছে, রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও আপনার সঙ্গে কথা হবে, কথা বলবো, কথা বলার যদি আগ্রহ হয়ে বসে থাকবো, আরো একটা কথা বলি আপনাকে, হ্যালো,
1: বলুন।
0: কোনো শ্রোতা বন্ধু যদি বাইরে থেকে ফোন করে যদি বলেন যে কেম চক্রবর্তী মানে ফোন করে বলছে আমাকে ফোন করার জন্য, জওহরলাল সরমন ফোন করে বলছে ফোন করার জন্য, বলবেন যে আলাদা কোনো কথা বলবেন না, কারণ মিথ্যে কথা বলতে পারে, আমার নাম মুখস্থ করতে পারছেন না, আর বলছে আমি ফোন করে ফোন কথা বলি যে বলার জন্য, এটা মিথ্যে, কিন্তু বলবেন আমার নাম্বার বলার জন্য, দেখবেন
1: আচ্ছা আচ্ছা
0: না। ঠিক আছে,
1: হুম ঠিক আছে ঠিক আছে হুম হুম

0: হ্যালো, নমস্কার দাদা।
1: হ্যাঁ, নমস্কার।
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘর আমি কথা বলছি।
1: কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি দাদা, আপনি ভালো আছেন?
1: বলো। বলো।
0: আর দাদা ভাই, আমি একটা গান শুনতে চাই। শিল্পী শিল্পী হচ্ছেন কিশোর কুমার, আর গানটা হচ্ছে কি করে বোঝাই তোদের গানেরই ক জানি না।
1: আচ্ছা, দেখছি।
0: এই গানটা দাদাই হবে?
1: হ্যাঁ, হবে।
0: এই গানটা দাদের কিনে শুনবো। বাদল খটিয়াল, দেবজিৎ দাস, শ্রীময়ী চক্রবর্তী, বুল্টি দি ভাই, সঙ্গীতা দি ভাই আছেন, এবং বাদল খটিয়াল রয়েছেন, বিশ্বজিৎ পাল রয়েছেন, এবং এর মধ্যে যারা শুনছেন সকল বন্ধুকে শুনবো।
1: আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে,
1: হ্যাঁ
0: নমস্কার দাদা, ভালো
1: হ্যাঁ,
0: থাকবেন।
1: নমস্কার। আপনি ভালো থাকবেন, পাঠিয়ে দিচ্ছি আপনার গান, শুনতে থাকুন।

बांसा बांसा की मुश्किल में पड़ गया प्रभु। की कौन

0: সারি সারি গাছ,
1: কচি কচি পাতা,
0: কাঠ ফাটা রোদ, আরে ধুত্তেরি ছাতা। সারি সারি গাছ, কচি কচি পাতা, কাঠ ফাটা রোদ, ধুত্তেরি ছাতা, ঢাকা ঢাকা পথ, নাকে কানে খত, গরু ভেড়া মোষ, গরু ভেড়া মোষ, কপালেরই দোষ, কি করে

লুচির ওপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দেদই দেদই পাতে ওরে বেটা হাড়ি হাতে, লুচির ওপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দেদই দেদই পাতে ওরে বেটা হাড়ি হাতে, হাতে হাতে তারপর তারপর কি গা হাগা হাগা গুলিয়ে যাচ্ছ গো হ্যাঁ।

0: হ্যালো
1: হ্যাঁ, সুরবেলা থেকে বলছি।
0: হ্যালো
1: হ্যাঁ বলুন, শুনছি।
0: হ্যালো,
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে। তো ভালো আছেন তো স্যার?
1: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আপনাকে বেশ কিছুদিন পর পেয়েছি আমরা,
1: কেমন আছেন
0: আর
1: বলুন।
0: সত্যি ভালো লাগছে, ভালোই আছি। আপনাদের
1: আচ্ছা আচ্ছা
0: অনুষ্ঠান শুনছি, ভালোই আছি, আর আপনাকে পেয়েছি আরো ভালো হয়ে গেছি,
1: আচ্ছা
0: কারণ প্রতিদিনই অপেক্ষায় থাকি আপনি আসবেন আসবেন, আর আজকে আপনি চলে এসেছেন আমাদের অনুষ্ঠান নিয়ে, দারুণ ভালো লাগছে। আর এই ভালো লাগার মধ্য দিয়ে একটি ভক্তিকে গীতি শুনতে চাচ্ছি, মহাবীর কৃষ্ণ ছায়াছবি থেকে, অনুরাধা পারওয়াল ও কুমার শানুর দ্বৈত কণ্ঠে, শুধু বর্ষণ নয় মন করেছ হর। মহান গীতিকার রবীন্দ্র দত্তের লেখা সেই গানটিতে মধুর সুর দিয়ে সাজিয়েছেন লেখিকায়।
1: গানের লাইনটা একটু বলুন
0: আর
1: আবার।
0: সেই গানটি শুনবো, কারণ আমরা বিভিন্ন উৎসব পালন করে থাকি নির্দিষ্ট দিনগুলিতে, কিন্তু উৎসব পেরিয়ে যাওয়ার পরও আমাদের মনে কিন্তু সেই উৎসবের রেশটুকু থেকে যায়। আমরা পালন করেছি জীবনযাত্রা উৎসব, রাখীবন্ধন উৎসব, তাছাড়া আরো দুদিন রয়েছে বাকি শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব, আমরা পালন করব সবাই উৎসাহ উদ্দীপনায় ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে।
1: আচ্ছা,
0: তাই সেই ভালো লাগার ও ভক্তির সেই আমেজের প্রাঙ্গণে সেই গানটি শুনতে চাচ্ছি
1: গানের লাইনটা একটু
0: আমাদের
1: বলবেন,
0: শ্রোতা বন্ধুদের কেনে।
1: গানের লাইনটা।
0: শুধু বসন নয় মন করেছ হর, সেই গানটি। দেখছেন
1: দেখছি।
0: দেখছেন স্যার?
1: ঠিক আছে।
0: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ হবে, পাঠিয়ে
0: আচ্ছা
1: দিচ্ছি
0: আচ্ছা
1: গান।
0: ঠিক আছে, গানটি, হ্যাঁ গানটি শুনিয়ে দেবেন। আর সঙ্গে রয়েছেন আমাদের শ্রোতা বন্ধুরা,
1: আচ্ছা
0: আশুতোষ বাবু রয়েছেন কৈলাসহর থেকে, বোন বলতি দাস ভাই অবিনাশ রয়েছে সাথে, আর করিমগঞ্জ থেকে শুনবেন আমাদের শ্রোতা বন্ধু প্রেমজিৎ চক্রবর্তী। আর একটি কথা বলতে চাই স্যার আপনাকে, প্রেমজিৎ বাবু যে কথাটা বলেছেন আপনার কাছে, তো সে কথাতে আমিও একমত, আর আমাদের শ্রোতা বন্ধুরাও প্রায় সহমত রয়েছেন আশা করি, কারণ গত রোববারে অনুষ্ঠানটা খুবই বিকৃত করেছে একটা একটি

0: শ্রোতা বন্ধু, তো আপনারা একটু দৃষ্টি রাখবেন যাতে অনুষ্ঠানটি সুন্দর হয় আর মনোগ্রাহী হয়, সেই অনুরোধ রাখছি আপনাদের কাছে। তো ভালো থাকুন।
1: আচ্ছা, হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে,
0: হ্যাঁ হ্যাঁ রাখছি, নমস্কার।
1: নমস্কার, পাঠিয়ে দিচ্ছি।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ শুন শুনছি,
0: হ্যালো
1: বলুন।
0: নূরবা, একটু জোরে বলুন। হ্যালো
1: বলছি, শুনুন।
0: হ্যালো,
1: বলুন।
0: হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য। অবশ্যই ভালো আছেন নূর ভাই?
1: হ্যাঁ, ভালো আছি,
0: হ্যালো,
1: ভালো আছি। আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, অনেকদিন বাদে আপনার সাথে কথা হচ্ছে, খুব ভালো লাগছে। আর কি বলবো, এই অনুষ্ঠানে ফোন করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়, তাই না? আর অনেক ট্রাই করে থাকি, ট্রাই করতে করতে যখন ফোনটা পেয়ে যাই, অনেকটা মন ভালো হয়ে ওঠে, তাই না নূর ভাই?
1: হ্যাঁ, একদম তাই।
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যালো নূর ভাই, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ,
0: হ্যালো
1: আমি
0: বলুন
1: শুনতে
0: না।
1: পাচ্ছি।
0: হ্যালো,
1: আপনি শুনতে পাচ্ছেন কি না? আমি তো শুনতে
0: আপনার
1: পাচ্ছি।
0: কণ্ঠস্বরটা মানে খুব ক্ষীণ আসছে, যাই হোক।
1: না, আমি তো অনেক জোরেই
0: তো
1: কথা
0: আজকে
1: বলছি।
0: এই আসলে একটা গান শুনতে চাইছি, বিশেষ করে একটা বাংলা ছায়াছবির গানটা, ছবিটার নাম হলো প্রতিবাদ আর গানটা হলো আসিবে ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হামা, বুকটা ভরে যাবে যখন জাগবে মামা, মামা ও মামা, ও মামা আমি হব মামা। এরকম গানটা, গানটা অবশ্যই গেয়েছেন বাবুল সুপ্রিয় আর সাধনা সরগমজি। আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার, প্রথমে তো শুনবেন আমার খুব ভালো বন্ধু প্লাস ছোট ভাই অবিনাশ তেলি, তারপর সুমন মুহুরী, খুব ভালো শ্রোতা। আর আমাদের প্রেমজিৎ বাবু আছেন, চক্রবর্তী আছেন, দেবজিৎ দাস ছোট ভাই, আর আমার অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিণী সুপ্রভা ভট্টাচার্য, নাসির ভাই, আর এই মুহূর্তে যারা রেডিও শুনছেন আকাশবাণী কৈলাসহরের প্রোগ্রাম, সবার জন্য রইল।
1: ঠিক
0: আর
1: আছে।
0: আপনিও শুনবেন।

0: ভালো আছেন বাবাজি?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: আছি আছি, মোটামুটি আছি। আপনারা সবার সকলের আশীর্বাদ, সুতার আশীর্বাদে আছি, মোটামুটি আছি, হাঁটাচলাতে আছি।
1: আচ্ছা আচ্ছা।
0: আমি কমলপুর থেকে রমিয়া গোস্বামী বলছি। গানটা হবে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, নয়ন তোমারে আয়না দেখিতে রহিত নয়ন, রবীন্দ্রসঙ্গীত।
1: আচ্ছা, দেখছি।
0: নয়ন তোমাকে পায় না দেখিতে রহিত নয়নে নয়ন। সকল শ্রোতারা শুনবেন, আপনিও শুনবেন। হ্যাঁ, নমস্কার রইল।
1: নমস্কার, পাঠিয়ে দিচ্ছি, গান শুনুন।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার নবীনদা।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: হ্যাঁ, কেমন আছেন?
1: হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো তো?
0: হুম হুম ভালো।
1: অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে,
0: হুম হুম একদম
1: তো ভালো লাগছে। আর অনুষ্ঠানটাও শুনছি, ভালো লাগছে। কিন্তু 2-3 দিন ধরে অনুষ্ঠানে মানে বিশেষ করে বিঘ্নটা ঘটে গেছে, সেই জন্য ভালো লাগছে না। কারণ সেদিন প্রভাজিদা যা বললেন, শাহজোহররা বললেন, ঠিকই বললেন। কারণ সেদিন অনুযায়ী 3-3 বার ফোন, বহিরাজ্যের একটা শ্রোতা ফোন করছিল। তারপর কালকে অনুষ্ঠানে মানে অসভ্য ভাষায় এমন কথা বলেছিল, সেটা আর এভাবে আকাশবাণীতে বলা উচিত নয়। তো সেইসব নিয়ে মানে মনটা ভীষণ খারাপ আমাদের। এই সুরের বেলা অনুষ্ঠানটা এভাবে বিঘ্ন ঘটাচ্ছে। তো যদি আপনাদের কাছে ওই সব মানে যে কোনো নাম্বার যদি ব্লক করার সিস্টেম থাকে, তাহলে ওই শ্রোতার নাম্বারটা ব্লক করলে আমার মনে হয় ভালো হবে, সেটাই বলতে চাই।
0: আচ্ছা দেখছি।
1: আর আজকে আমাকে গানটা শুনিয়ে দেবেন। গানটা হলো অভিমন্যু ছবি, ছায়াছবি থেকে মিষ্টি হাসি যেন শুনিয়ে, এরকম একটা ভালোবাসার এই উপহার কুমার শানুর কণ্ঠে।
0: মিষ্টি
1: আর সে যে অশুভ ভাষা ব্যবহার করেছিল, সেটা আশুতোষ দাস উদ্দেশ্য করে ব্যবহার করেছিল, সেটা কিন্তু আর আমরা চিনি আশুতোষ দাদাকে। কারণ উনি দেখেন একজন মানে অনেক পুরনো শ্রোতা, আর ওনার ওনাকে যেভাবে সে ওই কথা ব্যবহার করেছিল, সেটা একদম উচিত হয়নি। কারণ আমরা দাদাকে ভালোভাবে চিনি, আর উনি তো সবাই পরিচিত একজন। আর বিশেষ করে দেখুন, আমরা ত্রিপুরার মানুষ, তো ত্রিপুরার মানুষের মানে যেভাবে আমরা প্রত্যেককে চিনি, আর ও বহিরাজ্যের মানুষ হয়ে এভাবে যদি কথা বলে একজনকে অপমানিত করে, সেটা কিন্তু একদমই উচিত হয়নি। সেই জন্য এই কথাটা বলছি যে যদি এরকম সিস্টেম থাকে, তাহলে ওই নাম্বারটা ব্লক করলে আমার মনে হয় ভালো হয়।
0: আচ্ছা দেখছি আমরা এই ব্যাপারটা নিয়ে। তো গানের গানের লাইনটা আবার একটু বলবেন।
1: হ্যাঁ, ভালোবাসার এই উপহার।
0: আচ্ছা,
1: আর আমার সাথে রয়েছেন অনুপদা, রয়েছেন প্রেমজিৎদা, রয়েছেন জহরদা, রয়েছেন আশুতোষদা, রয়েছেন সঙ্গীতাদি, রয়েছেন বুলটুদি, রয়েছেন আর সুশান্ত ভাই, আর রান্ত ভাই, আর অম্বালিকা, আর এই মুহূর্তে আরো বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন, নিরঞ্জন কাকু, সবাইকে নিয়ে শুনবো।
0: আচ্ছা আচ্ছা,
1: ঠিক আছে দাদা, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন, আপনিও পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে থাকুন।
1: হ্যাঁ।

0: নমস্কার দাদাভাই।
1: নমস্কার,
0: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
1: কেমন আছেন
0: দাদাভাই? ভালো আছেন?
1: হ্যাঁ, আমি ভালো আছি।
0: তো দাদাভাই, আমি একটি আধুনিক গান শুনবো, তোমার সুরে সুর বেঁধেছি। আমার সঙ্গে আছেন বাদল ভাই, লালন ভাই, জহরলাল দাদাভাই, আশুতোষ দাদাভাই, বরুণ দাদাভাই, অবিনাশ ভাই। দাদাভাই আপনিও রয়েছেন?
1: আমরা তো আছি। ঠিক আছে,
0: নমস্কার দাদাভাই, ভালো থাকবেন।
1: নমস্কার, আপনি ভালো থাকবেন।

0: হ্যালো, নমস্কার স্যার, আমি রাবেন্টু চাকমাসি চাকরি করছিলাম। একটা গান শুনে দেবে গালে রাবেন্টু চাউতে না এলো না এলে বালু বালু কুড়ি বালু যাইছো,
1: কি বললেন?
0: না এলে বালু হইতো দিন কুড়ো বালু যাইছো। এই গান গানের লাইনটা, না এলে বালু
1: দেখছি। শিল্পী কে বলতে পারবেন?
0: শিল্পী তো জানো, এটা তো আধুনিক গান স্যার।
1: আচ্ছা, দেখছি।

0: আধুনিক গান ঠিক আছে, কিন্তু আমাদের নির্ধারিত শিল্পী ছাড়া যে কোনো গান শোনাতে পারি না। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, একটা গান শুনতে থাকুন।
1: রাবি, নমস্কার।
0: নমস্কার।

0: Kigan?
1: মায়েতো জলে নাই যাই কদম গাছে লুকাই আছে খানু হারাম জাদা
0: এই গানটা এই মুহূর্তে শোনাতে পারবো কিনা বুঝতে পারছি না তো
1: দেখুন
0: আচ্ছা সময় খুব কম আমি আমার পছন্দের একটা গান পাঠিয়ে দিচ্ছি শুনুন
1: ঠিক আছে দিয়ে দেন

শ্রোতা বন্ধুরা, কথার গানের মধ্য দিয়ে আমাদের আসরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে তো বিদায় নিতে হচ্ছে। যেতে যেতে আবারও সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আগামী শনিবার অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, তখন শুনছিলেন লাইভ ফোন ইন সুরের বেলা, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, জেনে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত 12:30, বেলা 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান, আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 1:30, 1:40 শুনবেন ককবরক গান, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2টায়, 2:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 2:30, দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন বেলা 3টে এবং 3:05, 3:10 মুম্বই কেন্দ্রের

আগরতলা কেন্দ্রে ককবরক অনুষ্ঠান রিলে কমিশন হবে সন্ধ্যা সাতটায়। 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রে ককবরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন রাগ প্রধান গান। মিশ্র গানের আসর 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে। লোকগীতি শুনবেন 9:15। রাত 9:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে রাত 10:00। 10:10 শুনবেন নজরুলগীতি। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে 10:20। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতা বন্ধুরা শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন লোকগীতি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী পূর্ণদাস বাউল।

আপনি শুনছিলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এর সাথে শেষ হলো লোকগীতির আসর। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানের শিল্পী শিবাজী চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী।

অপর শুনছিলেন শিবাজী চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে গানটি শুনবেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।

গানটি শুনলেন শিবাজী চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর যুগল কণ্ঠে। এবারের শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন শিবাজি চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের আসর আকাশবাণী কৈলাসহর। এবারে রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

গানটি শুনলেন বাবুল, সুপ্রিয় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এবারে কুমার শানু, অলকা ইয়াগনিক এবং সহশিল্পীদের কণ্ঠে শুনবেন জামির শিবির এই গানটি।

কণ্ঠে শুনছিলেন অলকা ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয়র যুগল কণ্ঠে। শ্রোতা বন্ধুরা শুনছিলেন চিত্রমালা অনুষ্ঠানে হিন্দি ছবির গান। এবারে রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। দেশের 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য জনগণকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। নেপালে চলতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। ভারত বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। ভারত আফগানিস্তান যৌথ বাণিজ্য কর্মসমিতি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ পর্যালোচনার জন্য বৈঠক করেছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি অবৈধ বেটিং প্ল্যাটফর্ম পরি ম্যাচ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। চীন ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের কিদম্বি শ্রীকান্ত আজ দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশে বিবাহ অনুষ্ঠান এবং অবকাশ যাপনের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভর করে গড়ে তুলতে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়াতে হবে, আরও গুরুত্ব দিতে হবে দেশীয় উৎপাদনের ওপরে।
1: स्वदेशी का मंत्र वोकल फॉर लोकल, विदेशों की यात्राएं अगर घूमने फिरने जाते हैं तो नहीं करना चाहिए, शादी ब्याह विदेशों में करते हैं नहीं करना चाहिए, मेड इन इंडिया के मंत्र को जीना चाहिए और जरूरत न हो तो सोना भी नहीं खरीदना चाहिए। हम जितना ज्यादा स्वदेशी पर बल देंगे, जितना आत्मनिर्भर पर बल देंगे, मुझे पक्का विश्वास है जब आजादी के 100 साल होंगे हम हमारी युवा पीढ़ी को विकसित भारत सुप्रत करेंगे।
0: ভারতের 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সত্ত্বেও দেশ দ্রুত এগিয়ে চলেছে। জাতীয় বিকাশে নাগরিকদের অবদান যুগিয়ে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি ও উদ্দেশ্যে কোনো ভুল নেই, দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিকে এই সম্মেলনে টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণেরও। সম্মেলনে 4টি ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হল জল পরিকাঠামো প্রকল্পগুলির সঠিক সময়ে বাস্তবায়ন, জলসঞ্চয়, জনভাগিদারি, ক্যাচ দ্য রেইন, স্থিতিশীল পানীয় জলের উৎস এবং দ্বিতীয় পর্যায়ে জলজীবন মিশন। নেপালে চলতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে। ত্রাণ সামগ্রী, বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী দল এবং 5.5 টন জরুরি ওষুধ ও উদ্ধার সামগ্রী নিয়ে 5ম ভারতীয় বিমান আজ নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন। এদিকে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের শনাক্ত করতে ডিএনএ নমুনা বিশ্লেষণ শুরু করেছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1100 ছাড়িয়ে গেছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী গত সপ্তাহের বন্যায় এখনও পর্যন্ত 1114 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে এখনও 4606 জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে 583 জন বিদেশি। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত তার বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে চাপ, বাণিজ্যের অনিশ্চয়তা এবং এল নিনোর প্রভাব সত্ত্বেও ভারতের সাম্প্রতিককালে অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ় ফলাফল বজায় রেখেছে। উত্তর ক্যারোলিনার অ্যাশভিলে অনুষ্ঠিত G20 অর্থমন্ত্রীদের বৈঠকের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,

0: সর্বশেষ বৃদ্ধির পরিসংখ্যান ভারতের অন্তর্নিহিত অর্থনীতির শক্তি প্রতিফলিত করছে। শ্রী বাঙ্গা বলেন, পরিষেবা খাত ও রপ্তানির বৃদ্ধি পাশাপাশি অব্যাহত বিনিয়োগ ভারতের অগ্রগতিকে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, সড়ক, সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ, জল এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য কাজ করছে।
1: What we're doing really is that you need three pillars to work for job creation. The first one is infrastructure, both physical and human. So bridges, roads, airports, power, water, digitization. India is doing a great deal of work on that front. The second is human infrastructure. So, you know, skilling, education and the like, healthcare. Again, much work going on, although more to be done there. I think the whole skilling and education ecosystem in India needs to be tuned even closer to where the jobs are going to come from in the future and what the private sector would want to do with you.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে অনুষ্ঠিত G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের বৈঠকের ফাঁকে ইউরোপীয় কমিশনের অর্থবিষয়ক কমিশনার ভ্যালডিস ডোম্ব্রোভস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ইইউ ম্যাক্রো ইকোনমিক ডায়ালগ এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের মাধ্যমে ভারত এবং ইইউ এর মধ্যে অর্থনৈতিক এবং আর্থিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, নৌপরিবহন ও আকাশপথে স্বাধীন চলাচল, বৈধ বাণিজ্য এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। গতকাল পালাউয়ের কোরোরে অনুষ্ঠিত 55তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম নেতাদের বৈঠকের ডায়ালগ পার্টনার সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরকে দূরবর্তী অঞ্চল হিসেবে নয়, বরং যৌথ ইন্দো প্যাসিফিকের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত আফগানিস্তান যৌথ বাণিজ্য কর্মসমিতি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ পর্যালোচনার জন্য বৈঠক করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত আলোচনায় বাণিজ্য সহজ করা ও শুল্ক সহযোগিতা, আফগান ব্যবসায়ীদের জন্য ভিসার সুবিধায় ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা, ওষুধ ও কৃষি সংক্রান্ত বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্যের প্রচার, শুল্ক ছাড়, কার্গো সংযোগ এবং বন্দর সংক্রান্ত ক্ষেত্রগুলিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। অবৈধ বেটিং প্ল্যাটফর্ম পরি ম্যাচ ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বিভিন্ন রাজ্যের মোট 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। অর্থ তছরূপ প্রতিরোধ আইন PMLA এর আওতায় মহারাষ্ট্রের 5টি, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির 4টি, রাজস্থানের 2টি এবং গুজরাটের 1টি জায়গায় এই অভিযান চলছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI এর বিরুদ্ধে টোল প্লাজাগুলিতে টোল আদায়ে কারচুপির অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু ও মধ্যপ্রদেশ, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি ও কলকাতার 14টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। তছরূপ প্রতিরোধ আইন PMLA এর আওতায় এই তল্লাশি করা হচ্ছে বলে জানা গেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর লক্ষ্য দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক সেবন না করা এবং অন্যদেরও মাদক সেবনে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন। ছত্তিশগড়কে নকশালমুক্ত করার প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের প্রশংসা করেন উপরাষ্ট্রপতি। দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই দুই ব্যক্তি বৈধ ভিসা ছাড়া গত মাসে ভারতে প্রবেশ করে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ডেভার আজ থেকে 3 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর ও আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী ডে ডেভার ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। তার মুম্বাই সফরকালে তিনি হিরে, বন্দর এবং লজিস্টিক ক্ষেত্রের বিভিন্ন অংশীদারদের সঙ্গে মত বিনিময় করবেন। চীন ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের কিদম্বি শ্রীকান্ত আজ দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। শেনঝেনে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে চীনা তাইপের চি ইউ জেনকে 21-16, 21-15 ব্যবধানে হারিয়ে দেন শ্রীকান্ত। ভারতের আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু বিচ্ছিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতেও আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। দেশের 7.5

0: 60% অর্থনৈতিক বিকাশের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নেপালে চলতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। ভারত বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। শ্রোতাবন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে শুনবেন ককপরকান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: India-Afghanistan Joint Working Group holds review meeting to strengthen bilateral trade and economic cooperation between the two countries. And in badminton, India's Kidambi Srikanth and Tanvi Sharma advance to the second round of China Open. And with that, we end the midday news.
1: শুনছিলেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী পণ্ডিত ব্রিজ নারায়ণ। রাগ জাগ।

শুনলেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। এবারে রিলে করে শোনা হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। এর অববাহিত পরে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

এতক্ষণ মুম্বাই হিন্দু থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় খড়গিউস্তিতে প্রথমে রয়েছে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার, পরে শুনুন কৃষি আলোচনা। এতে আজ আলোচনা শুনবেন রজনীগন্ধা এবং গাঁদা ফুলের চাষ নিয়ে আলোচনা, আলোচনা করবেন শ্রীনাথ বুদ্ধ। সাতটায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন রাগ প্রধান গান। শিল্পী অজয় চক্রবর্তী এবং নির্মলা মিশ্র। 8:30 শুনবেন রকমারি নানান স্বাদের মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলি করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি শিল্পী বিষ্ণুপদ মান্না। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মধুপন্থীর আগে খেয়াল শুনবেন শিল্পী মিতা পণ্ডিত। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলি করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুল গীতি শিল্পী ফিরোজা বেগম। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কোলা শহর। এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থিরা শুরু। প্রথমে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে কৃষি আলোচনা।

0: ঘর গৃহস্থির আসরে আমরা আইছি, আজকে যে গ্রামে আইছি দাদা, এই গ্রামটার নাম কিটা?
1: এই গ্রামটা অনেকটা কয় হিডলি বস্তি, মানে কয় মনুবেলি।
0: আচ্ছা, তো এটা কিটা মনুবেলি পঞ্চায়েতের আন্ডারে?
1: মনুবেলি পঞ্চায়েতের আন্ডারে।
0: আর দাদার নামটা কিটা?
1: আমার নাম হলো বাবুল পাল।
0: আচ্ছা, তো যেটা আমি কইতে আসলাম যে এখন তো ক্ষেত কৃষি তো বোধহয় শেষ হয়ে গেছে না কিটা?
1: ক্ষেত কৃষি এখন শেষ হয়েছে।
0: হ্যাঁ,
1: লাগাইছি ধরন মনে করো, আমরা তো গ্রামের মানুষ, আমরা টুনি ধান, বিরুইন ধান আর স্বর্ণ মসুরি লাগাইছি।
0: ব্লক থেকে পাইছেন জানি আপনি?
1: আমি আবার ব্লক থেকে বিশেষ আনছি না।
0: আনছেন না? আপনার ঘরে
1: কারণ হইলো আমরা মারা যারা দিত সমস্যা হয় না, একখানা দানটা একত্রে রাখতাম ভারি।
0: আচ্ছা আচ্ছা।
1: আর কিছু কিছু ক্ষেত করা লাগে, মানে জায়গা বিশেষ, কোন সময় বিদেশি দান লাগে, কোন জায়গাতে দেশি দান দিতে লাগে, জায়গা বুঝতে দান লাগানি লাগে।
0: তো আগেও কিন্তু আপনি করতেন না? এই যে গুমতি দেয় বা
1: এইটা করছি, গুমতিটা দেখছি আমরা, যে স্বর্ণমসুরি আর গুমতি আমরা তো নিজেরা খাই, গুমতি আর স্বর্ণমসুরি যা খানি মিলতে একটু তফাত আছে, দাম প্রায় সেম সেম, খানি মাছে একটু তফাত আছে।
0: তো সেই হিসেবে আপনার স্বর্ণমসুরি করছেন? তো এটা যে করছেন আপনারা, আপনার কিতা পদ্ধতিতে লাগাইছেন এটা?
1: আমরা কিছু লাগাইছি পদ্ধতিতে, লাগাইছি কিছু লাগাইছি, আর কিছু এলোভাতারে লাগাইছি। এলোভাতের মধ্যে লাইন ছাড়া আর কি আমরা দু টেনে টেনে লাগাইছি,
0: দু টেনে টেনে লাগাইছেন।
1: আর কিছু লাগাইছে লাইন দড়ি লাগাইছি, লাইন দড়ি লাগাইলে একটু মনে করুন নিরানি হয় আর কি, মেশিন দিয়ে ঠেলা যায় বা একটু গাছ বাসা যায়, এটা সুবিধা।
0: আচ্ছা আচ্ছা, পুরাটাই আপনার শ্রী পদ্ধতিতে হলো না? এখানে
1: পুরা শ্রীভর্তি করতে হইলে আপনারা মোটামুটি তিনজন লোক লাগে, একত্রে লাগানি লাগে, একত্রে জমিনে লাগাবার লাগে হয়, তিনজন না হইলে রশি ফাল্টানি বা লাইন আর এই মাথাতে হে মাথা আটা কষ্ট হয়ে যায়।
0: আচ্ছা,
1: এর লাগিয়া অনেকে দেখছি লাইন আগে করিলা, করিয়া বাঁশের ছটা দিয়া দূর দূর দূর দূর করিয়া একলাও লাগায়, দুইজন লাগে লাইন টানতে, দুইজন লাগে, এরপরে দূর দূর করিয়া একজন লাগানি যায়।
0: মোটামুটি কতদিন হইব আপনার লাগাইনি?
1: আমরা লাগানি শেষ হয়ে গেছে মনে হয় দুই সপ্তাহ হয়ে গেছে।
0: দুই সপ্তাহ শেষ হয়ে গেছে, তো এখন তো মোটামুটি গাছে তো
1: ওষুধ আছে দুই রকমের, একটা আছে বালু লাগে সিটাইয়া মিশিয়া দেওয়া যায়, এখন আরেকটা বেরিয়েছে ওষুধ স্প্রে করে দেওয়া যায়, ছোট ছোট গাছ উঠতে দেয় না।
0: আচ্ছা, তো এই যে আপনারা যে অক্ষুন্ত দেখুন আবার খরার মতো হলে বৃষ্টি হইতেছে
1: না,
0: তো আপনার জমিনে যে জল দেন নাই, তো এটা কোনো ক্ষতি করতো না?
1: জল নাই কিছু ক্ষতি করবো, অনেক জায়গায় বেশি দিন গেলে গিয়ে ফাটি যাব, গুছা টাইট হয়ে যাব, গুছা করতো না।
0: যা
1: ফলে তাই ভাবি, উপরালা যদি বৃষ্টি দিতে তো হইলো, না হইলে তো কম ফসল হইব।
0: এমনি কিন্তু আপনার মানে মনে করেন কোন ড্রেন বা নদী
1: নালা সুবিধা নাই?
0: আচ্ছা, তো বেশি অংশ জায়গায় বুঝে আপনার ওই জায়গার মধ্যে পড়ছে না এটা?
1: আমারও পড়ছে, অন্যরও পড়ছে, শুধু আমার নাম মাঠের ভিতরে আরো আছে।
0: তো এমনি কিটা মোটামুটি যে আপনারা আগেও তো এখানে করছেন এই দানগুলা করছেন?
1: আপনারা
0: কিরকম পায় ফাইটা?
1: ফাইটা আমরা ধরেন কোন জায়গাতে ধরেন আঁটু দর, কোন আঁটু উফরো ফলতো, দশ ফালি বারো ফালি ফলতো, নাহলে আঁটু দরই হলে।
0: আচ্ছা আচ্ছা, মোটামুটি মনে করেন আপনার আপনার খুরা কি আপনার পুরা যায় কি বছর বুধে যায়
1: যায় গিয়া
0: এমনি কিনা?

0: না তেমন লাগে না।
1: এমন কি না লাগে না, মধ্যে মধ্যে রেশন চাল হইতো, মনে করেন সব সময় শুকাইতাম পারি না বা কুটাইতাম না পয়সার অভাবে, ও মধ্যে মধ্যে রেশন চাল আনিয়া
0: আনতে।
1: খাই।
0: আচ্ছা, তো মোটামুটি আপনি বিক্রি করি হরতা করুন নাকি? তা
1: এমনি মোটামুটি খেয়ে দরকার পড়লে তো 10 কেজি 15 কেজি লাগে বাড়িতে, এনে বা আছে নি, আছে বেচ বাই নি হয় বেচ নি,
0: আচ্ছা,
1: এরকম মানে বাজারে বইয়া এখন আমরা এমন চাউল বেশি না।
0: বেসেন না
1: আগে আসলো যে চণ্ডীপুর থেকে মানুষ আইতো, আমরা টেকার দরকার লাগতো, তারা কাছ থেকে টেকা লই আইতাম, দান ফল তো তারা ইয়া লইয়া যাইতো,
0: আচ্ছা আচ্ছা,
1: পালি হিসাবে লইয়া যাইতো।
0: তো ওখানে আর এটা
1: এখন আর ওখানে নাইও বা হেরাও, তারা এইরকম গ্রামে গ্রামে এখন দান নেওয়া তা আয়ও না,
0: আচ্ছা,
1: আর এই মানুষটিও নাইও।
0: তো এমনি আপনি সরকারি ভাবে বেসেন জানি, সরকারি ভাবে
1: সরকারি ভাবে আমরা একত্র অতটা দান নেওয়া নিত মানে করিও না, আমরা আমরা খানির বুঝ রাখি এরকম, তা বেশি ওভার দান অনেক আছে, মনে করেন একলগে পাইয়া একলগে বেশিলাই এবং বাজার থেকে কিনা খাই রেশনের চাল খায়,
0: আচ্ছা আচ্ছা,
1: আমরা এটা করি না। অনেক দেখলে মনে করেন ফলাইছে চাইরাটু দুইয়াটু বেচবো, আরো দুইয়াটু অন্য জায়গার থেকে কিনিয়ে নিয়ে চাইরাটু করিয়া ব্লকে দিলাই, তারও একটা এটার ভিতরে একটা বেনিফিট আছে, বা তার একটা
0: মানে এরকমও করে?
1: করে রেস্টারে করে, এটা একটা গাড়ি দিয়া নিয়ে ব্লকে দেওয়া লাগবো, ওজন দেওয়া লাগবো, ওজন দিয়া আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাই
0: না,
1: দিই।
0: আচ্ছা, না এটা ঠিক
1: এইটা
0: আছে,
1: পদ্ধতি আমার জানা আছে
0: ঠিক আছে।
1: সবকিছু।
0: তো আপনারা ওই যে মনে করেন খুচরা আপনার কাছে নিলে, আপনার মানে বিক্রি করবেন, আপনার কেউ 10 কেজি নিলো, 15 কেজি নিলো বা 20 কেজি নিলো, এরকম চালু করে বিক্রি করবেন?
1: অধিকাংশ এখন কো গ্রামের মানুষও খুবই না, টাউনের মানুষ হয় ক্ষেতের চাল অনেকে খায় না, রেশন চাল খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, কয় ক্ষেতের চালটা বাই খাইতাম পারি না, রেশন চাল খাইয়া খাই অভ্যাস হয়ে গেছে,
0: আবার তো রেশন খাইতে পারে না,
1: খাইতে পারে না,
0: ক্ষেতের চালু খায়,
1: অভ্যাসে পরিণত হয়ে যায়।
0: আচ্ছা,
1: যেমন আগে আসলে আমরা সিদ্ধ চাল, আগে আমরা সিদ্ধ চাল ব্যবহার
0: তো
1: করতাম,
0: সবাই তো সিদ্ধ চাল করতো, সুবিধা আছে দেখে করতো,
1: এখন সিদ্ধ চাল করে না সবই আতপ, তো সিদ্ধ চাল খাওয়াও ভালো বা চালও হয় ভালো,
0: তখন তো এটা তো আর কেউ করে না,
1: কেউ করে না,
0: কইরা তারা ফুসাইতেও না,
1: ফুসাইতো না। কিন্তু আগরতলা তো দেখলাম সিদ্ধ চাল ছাড়া বা কোনো চালুই নেই,
0: সবাই সিদ্ধ খায়, সবাই সিদ্ধ খায়, দেখে তারা সিদ্ধ করতে লাগে,
1: সিদ্ধ করতে লাগে। আমরা এখানে মানুষ গেলা করে বা গেলাম আগরতলা বা সিদ্ধ চাল ভাত খাইতাম পারছি না, তা খাইছি খুদার হিসাবে
0: ধীরে ধীরে যেটা খায় আর। তো এমনি কিন্তু আপনার মানে ফসল সল আপনি ফলাইছেন নি এমনি মানে?
1: সবজি সবজি বিচরা আমার কিছু দুইটা আলু বিচরা আছিল, আলু বিচরাটা আমি বাঙ্গায় রাখছি, এখন ওই কিছু ভাবছিলাম মূলা রাই রাঙ্গাওতা ফলাই দিমু, এটা তো অল্প বিচার, বৃষ্টি গেল কোনো সমস্যা হয় না, আলু টালু এখন লাগাইতাম না, আলু ফরে লাগাই না,
0: তো আলু তো অক্ষন্ত বোধ লাগাইতেও না,
1: এখন অনেক লাগাইতো না, অনেকে আগে লাগাই দিব, দেশি আলু লাগাই দিলে বর্তমানে মনে করেন সংক্রান্তির আগে তুলে নিব, দামে ব্যস্ত পারবো বা মানুষের চাহিদা ওটাও থাকে, শখে না হলে 1 কেজি 500 আলু নিব।
0: না তা ঠিক আছে, কিন্তু তবুও তো মানে ধরুন এখন আলু লাগাইবার তো সিজনও তো ঠিক আইছে না,
1: না ঠিক আছে না, মাত্র ভাদ্র মাস ঢুকলো,
0: ঢুকলো
1: ভাদ্র আশ্বিন কার্তিক মাসে গিয়ে লাগাইব,
0: লাগাইব, তো এর ফাঁকে হয়তো আপনারা এমনি যে সবজি হয়তো আপনারা লাগাই,
1: সবজি যেমন ওখান দেখা যায় বর্তমানে আমি দেখি লেছি বাজার মূলাও উঠাই লিছে,
0: মূলা উঠাইছে,
1: রাঙ্গা উঠাইছে,
0: মূলা পাতা টাতা
1: দেখা যায় মধ্যে মধ্যে দেখা যায়, এটা টান জায়গা থাকলে বা ডেন ডেন করিয়া একটু কষ্ট হয়, করলে কি চাইব মানে ওই স্বাদ আপনার ফলে পাইতা না, এই স্বাদ ধর শীতের মৌসুমে যেমন একটা কুয়াশার সবজি এটা খাইয়া দেখুন তো স্বাদ আলাদা
0: আলাদা, এটা ঠিক আছে, মানে এই সমস্ত জিনিস তো মানে শীতকালীন সবজি তো শীতকালীন সময়ই আপনার ভালো হয়,
1: ভালো হয় যেহেতু ফসল আবহাওয়া মিলিয়ে ফলানি লাগে, কিছু কিছু সময়ে সময়ের ফল খাইতে স্বাদ আলাদা হইতো।
0: আচ্ছা, তো এই যে আপনার যে যে ক্ষেত্রের মধ্যে যে সব জায়গাতে আপনার আপনার ওই নিদানও হয়েছেন আপনার লাগাইছেন, আপনারা খালি যে
1: আমরা বর্তমানে আমরা গ্রামের মানুষ কই নি চাল, টাউন শহরের মানুষের হয় খাসার চাল,
0: খাসার চাল বা খালি জিরাও না হয় ডানটা খালা রঙের,
1: খালা রঙের,
0: তো এটি তো আপনার ওখানে তো দেশিও রয়েছে,
1: দেশিও রয়েছে বিরণীয় দেওয়া ব্লকে না কিতা আমি দেখছি, এটা বিরণীয় ব্লকের না কিতা আন্ডারে আইছে, বাটি বাটি বিদেশি দানের মতন আমরা দেখছি মাঠে, চণ্ডীপুর মাঠেও দেখছি, তা আমি ভাবছিলাম ওই যারা ফলাইছে আনমো আছি বা তাহলে কথা কম করে দিয়ে অল্প বিষয় নিয়ে আমিও টেস্টিং করে দেখতাম, যেমন আমরা মুসলিম এলাকাতে পরিশ্রমী মানুষ, তারা বিশেষ করে এই চাউলটা খাজে বানাইয়া খাজের মাথায় লইয়া যায়, তারা গরুর দিয়া খায় মানে সত্যিমান, অখন করে হইলো মডার্ন যুগ, ইতা নি বিরণীতা খাইতে মানুষ পারে না বা যার তো পারে না, খাইয়া অভ্যাস নাই, যেমন আমরা আগে মুসুর

0: ডাল, খেসার ডাল খাইতাম, ওখান কয় গোখাদ্য। খেসার ডালটা হইলো এক নম্বর, আগের আসলো আমরা কইতাম খিচুড়ি, বিশুড়ি মাছে খিচুড়ি ইয় মুসুরি, আমরা খেসারি আর একটা একটা ডাইলক কইতো না আগের দিনে মানুষে, মুসুর ডালটা কি খেসার ডাইলে খিচুড়ি খাইয়া দেখুন, যদি যেটা বর্তমানে কিছু কিছু সরে ফলায় এটা খাইয়া দেখুন, বা ডালি বড়া খাইয়া দেখুন, স্বাদই আলাদা।
1: আপনারা
0: আগে আমরা ফলাইতাম, আসলো আমরা একটা জায়গা আসলো, আরো আমরা কিছু জায়গা ফলাইতাম, কেন আমরা কিছু জায়গা রাখছিলাম, মুসুর ডাইলে ফলাইছি, খেসার ডাইলে ফলাইছি, কুলন ডাইলে ফলাইছি। হ্যাঁ, এবার এখন বর্তমানে দেখুন তো মুগ ডাইল ইয় সানার ডাইল দূর, সানার অড়ল ডাইলটা অনেকে চিনেও না, সানা কেমলান অড়ল কেমলা, এখন হলো মডার্ন যুগ। খালাই ডাইল খায় না কয় অনেকে, গন্ধ করে খালা হয়ে যায় ফিসলা, কিন্তু খালাই ডাইল মধ্যে ভিটামিন, বা জমিনও ফলাইলে জমিনের একটা সার হয় খালাই ডাইল। কারণ হইলো এখন আমরা এদিকে এটা হলে বেশি ফলে সর জায়গা লাগে, আগে তো বানবুন আসিল না, প্লাড উঠতো ফলির মাঝে ফলাইতো ওইতো, আর এখন মানুষ তো সুখী কিছু তা ফলাইও না, মানুষের চাহিদা কম, গুড়ের চা খাইতো আগে, এখন গুড়ের চা খায় না, এখন চিনির চা।
1: এখন তো গুড় তো এখন করে হতো না,
0: এখন তখন দাম বেশি,
1: কুশিয়ার চাষ তো কেউ করে
0: না, আগে তো কুশিয়ার করতো, আগে মানুষে পরিশ্রম করতো, তখন পরিশ্রম করতে শিকার নাই, এখন আগে তখন সোন লাগাই, তখন সোন লাগাই, এখন লাগাই দিয়েছে রাবার, রাবারের চাষ করে পরিবেশ দূষিত, দূষিত ও সবাই গরম, আবহাওয়া ভালো না, রাবারে বাতাস
1: এখন যে কি পরিমাণ। আমি তো এখন আপনার এখানে ঢুকতে গিয়েও দেখি আমি বান্দরের আক্রমণের শিকার হয়ে গেছি, মানে চার পাঁচটা বড় বড় বান্দর।
0: যেমন আমরা পাহাড়ি অঞ্চলে আগে লাগাইতো রাবার, রাবার নাইও লাগতো, সেগুন আনারস কলা, তার এখন ইতে খাইতে লাগাই দিছে রাবার, রাবারের ইনকাম বেশি,
1: যার ফলে তো ওই তো বানর গুলা তো এখন আর থাকতে পারে না,
0: না
1: অহন তো তারাও লুকালো হয়েও নাই।
0: সরকারতে অনেক সাহায্য দিয়া বাগান করার লাগে, মানুষের দিছে যার জায়গা আছে কারোর অ্যালটমেন্ট আছে বাগান করো, প্রথম সরকার টেকা দিছে, এখন বাগান থেকে কয় তুমি এটা কর্ম করো, কর্ম করে তুমি খাও
1: না, এটা সুবিধা ঠিক আছে, রাবার দিয়ে তো অনেকেই তার উন্নতি হয়েছে, বা তার
0: বারো দুই
1: মেনটেন করে,
0: বা দুই চারটা লোক খাটাইতেও
1: পারে, এটা ঠিক আছে। মোটামুটি আমরা এত অঞ্চল তো ভালো রাবার বাগানই আছে,
0: রাবার বাগান আছে তো অনেকে মনে করেন পয়সা তার দরকার কম, একলো একত্রে বেচে, অনেকে আছেন গরিব, তার মনে করো 10 কেজি 20 কেজি সে বেচিলাই, একটা পার্টি আছে, পার্টি এগুলা কিনে শুকায় বেচে, বাইরে নিয়ে বেচে, এটাও একটা ব্যবসা।
1: তো এমনি বর্ষাকালীন সবজি আপনার আর কিছু নাই বুঝে
0: না? বর্ষা আমরা কেন করতাম পারি না, বান্দরের সমস্যা, বান্দর আমরা কিছু লাগাইতে পারি
1: না, মুখে লাগাইছেন?
0: মুখে অল্প লাগাইছি, তখন ভাদ্র মাসে তুলুন।
1: আচ্ছা, তো ভাদ্র মাস ঢুকি
0: ভাদ্র মাস না হলে আগে মুখে তুলে তা ফিসলা ফিসলা খাইতে স্বাদ লাগে
1: না, ফুক্তও তো হয়,
0: ফুক্ত হয় না, বিষ রাখা লাগে,
1: এটা আপনারা একটা করতে পারেন একটু।
0: মুখে যান করতে হলে মুখে তো প্রায় 7-8 মাস লাগে, যাকে একটু সময় সময় নেয়,
1: সময় বেশি নেই,
0: এখন হইলো মানুষ হইলো অল্প সময় পয়সা কামনে ইনকাম করা যায়, যেমন মূলা টুলা
1: ফলাইলাই। আমি এটা খোয়ার উদ্দেশ্য হইলো যেহেতু আপনার ইয়ের আক্রমণ জমিটা তার ফলাই রাখতে না, আপনার বানরের আক্রমণ, সেই হিসাবে আপনার এই জিনিসটা করলাম, বানরে খায় না যাতে, ওইটাই আপনার করলাম, যেমন ভেন্ডি লাগাইতে পারলাম,
0: ভেন্ডি তখন বর্তমানে 12 মাসও দেখি,
1: 12 মাসই হয় বা এখনো তো দেখলাম আপনার নতুন ভাবে বার হয়েছে
0: আছে।
1: তো মানে এখন তো আসলে সমস্ত ফসল ওই 12 মাসই
0: হয়ে গেছে, যেমন বাজারে কফি টফি উঠে গেছে, উঠলেও কি তাইবো, এই স্বাদ হইতো
1: না, স্বাদ হয়তো আপনি পাইছেন না, বা এটা তো আয় বাইর থেকে আয়, এটা তো আর ইয়ে না, থেকে আপনার ফুলকপি আয়, বাঁধাকপি আয়, এখনো ঠিক আছে,
0: অনেক দেখুন যে এখন চাল টাল দিয়ে দুনিয়া হলাই দিছে, হ্যাঁ হ্যাঁ, দুনিয়াটা খুব চাহিদা মানুষের, হ্যাঁ 200 টাকা 300 টাকা 400 টাকা কেজি বিকায়,
1: হ্যাঁ

0: তখন তো যে এখন প্রথম উঠাইব,
1: ওভাবে
0: এটা তো
1: উঠাইব, তো হ্যাঁ উঠাইব,
0: পয়সা
1: যত্ন করে
0: পয়সা
1: উঠাইলে
0: পাইব,
1: তো পয়সা পাইব।
0: পয়সা পাইব, এটা ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা এখন এখন যে আপনার যে ক্ষেতের যে পজিশন, আপনার দেখলাম মোটামুটি খালো হয়ে গেছে, ধানের গাছ গুছাও ছাড়ি দিছে, তো এই মুহূর্তে কিন্তু আপনার কোনো ধরনের মানে রাসায়নিক সার
1: রাসায়নিক
0: বা
1: সার
0: স্প্রে
1: দিলে,
0: কোনো?
1: রাসায়নিক সার দিলে কি তো জানেন,
0: হুম
1: ধানের সার দিলে ধান কালো হইব,
0: হুম
1: ঠিক হইব, গুছা
0: হুম
1: হইব, সার দিলে মানে ক্ষেতটা নষ্ট হয়ে
0: নষ্ট
1: যায়।
0: হয়ে যায়। তো তো
1: আমরা
0: আপনার
1: এখন ফাললে
0: হ্যাঁ
1: আমরা কিছু খাঁচা কুপর
0: হ্যাঁ
1: ছিটাই ছিটাই দেওয়া লাগে,
0: আচ্ছা,
1: দিলে ভালো,
0: মোটামুটি জৈব সারই আপনারা দিন নাকি?
1: দিলে দিলে ভালো। আর একখানা মোটামুটি যেখানে ধান দুর্বল হয়ে গেছে,
0: হ্যাঁ
1: তা আমরা হালকা একটা ইউরিয়া ছিটাইয়া দিই,
0: আচ্ছা আচ্ছা
1: হালকা।
0: হ্যাঁ
1: এই ধানটা দিলে কি তো ধানটা গাছটা নরম হয়ে যায়,
0: হুম
1: কোনো সময় ধানটা খাইতে আবার হয়ে যায় মানে তুরার সময়,
0: হুম হুম হুম
1: আর শুকনার সময় একটু দুর্বল হয়ে গেলে একটু দিয়ে আর কি, হালকা। তা বেশি দিলে আবার জমিনের মাটি খারাপ হয়ে যায়,
0: খারাপ হয়ে যাবে,
1: খারাপ হয়ে যায়।
0: কারণ আপনার তো দেখা গেছে সার যত আপনার দিবেন, মনে করেন এবার যে ফার্স্টে দিন, দেখা
1: সামনে
0: যাচ্ছে সামনে বছর 10 দেওয়া লাগে।
1: দেওয়া লাগবো, যেমন আমরা চা বাগানে আগে দেখতাম
0: হুম
1: সার সুর দিত না,
0: হুম
1: এখন সার দেওয়া লাগে,
0: হুম
1: ধানের মতন সার দিছে।
0: হুম
1: এখন দেখা যায় ধানের মানে শাক আছে, আমরা লক্ষ্য করি
0: হুম
1: মানে যেমন ধানের ছড়ার মতন হালকা হালকা ডগ ছাড়ে,
0: হুম
1: লাম্পা বাট্টি লাম্পা বাট্টি, এরকম চা গাছ সমান করে অন না
0: হুম
1: দিছে, দিতে এখন না দিয়েও চাবাতা অন না,
0: হুম না
1: ওষুধ
0: ওইটাই
1: ব্যবহার করে।
0: ঠিকই আছে। তো আরেকটা যেটা আমি এমনি, কিন্তু আপনার আর যেহেতু দীর্ঘ বছর ধরে আপনারা ক্ষেত কৃষির লোকে আপনারা জড়িত আছেন, তো আপনার এখানে সামনে একটা পুষ্করিণীও দেখলাম, এটার মধ্যে কিন্তু মাছটা সামনে ফেলাইছেন
1: এটা আমরা জল শুকাই যায় বালু জায়গা,
0: হুম
1: সরা আছে কিনা সরা টানিলে আমরা এমনি বর্ষার
0: হুম
1: সিজনে কিছু মাছ ফেলাই,
0: হুম
1: যতটুকু বড় হয় আমরা খাই,
0: আচ্ছা
1: জল শুকাই যায়। বা ওই নদী নালার আমরা জমিন থেকে ছোট মাছের ফোনা টোনা ফাইলে কেনে নিয়ে সারি দিই,
0: সারি
1: অত ছোট ফোনা তো খাওয়াও যায় না,
0: হ্যাঁ
1: পুকুরে ফেলাই রাখি দিলাম, 6-7 মাসে যা বড় হইলো
0: আচ্ছা
1: তা আমরা খাইলাম।
0: তো এইটারে কেন্দ্র করি আপনারা কিতা এমনি মনে করেন হাঁস উস ফালান
1: এই তো
0: ফালান
1: আঁশ দিও কটা, আমরা তো গ্রামের মানুষ,
0: হ্যাঁ
1: আঁশ মুরগি তো টুকটাক ফালা লাগে,
0: হুম
1: তা আঁশও চললো,
0: হুম
1: আঁশে যে লেদা দিল,
0: হুম
1: লেদাটাও মাছে খাইলো, আঁশও ভালো লাগে।
0: তারপরে মোটামুটি হাঁসও মোটামুটি ফালছেন,
1: আছে 4-5টা আছে খালি,
0: মুরগো আছে দেখালাম।
1: মুরগো আছে, থাকলে কি যাবে, এটারও রোগ সুখ থাকে, অনেক সময় রোগে ধরে। এবারে আমরা ওই বনের ভিতরে একটা বিড়াল আছে, বিড়ালও নাই গিয়া, এটার মধ্যেও দিয়া চলা লাগে আর কি।
0: এখন দেখলাম আপনার এখানে প্রচুর আপনার সুপারি গাছও আছে, এটা দিয়ে কিটা কোনো ইনকাম করা যায় নাকি?
1: সুপারি গাছে, সুপারি সব বছর সব গাছে ফসল হয় না, কিছু কিছু সমস্যা হয়, আমরা খটা যে একটা আছে,
0: হুম
1: খটা
0: হুম হুম হুম এটি
1: গ্রাম
0: খাইলাম।
1: খটায় খাইলে অনেক সময় চলোই,
0: আচ্ছা যাই হোক,
1: এটা এটা
0: এক
1: এক দশক হয়, এটা মানে যখন ডেকটা আয় তখন টুকরাই টুকরাই টুকরাই টুকরাই খাইলে সব গাছে ফল
0: তো
1: হয়
0: এমনি
1: না,
0: তো দেখা যায় বেশ গাছ আছে,
1: গাছ
0: কিছু
1: আছে,
0: পাইনি আপনি, বিক্রি
1: কিছু
0: করতে পারেন নি?
1: বিক্রি হইলে
0: বিক্রি
1: আর
0: করেন?
1: কিছু খানির রাখি, তখন তো বিক্রি আমরা খাসা সুপারি বেশি লাই, ওই যে দুর্গা পূজা ফরাজ লক্ষ্মী পূজা
0: হ্যাঁ হ্যাঁ
1: কিছু কিছু মানুষের চুরি করে নেই গিয়া,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তখন ফাইকারে ফাইকারে হয়ে ইয়া লইয়া যায় গিয়ে
0: ওই
1: গাছে
0: আপনার
1: ভরে,
0: খাসে ফাঁসা ফাঁকা
1: ফাঁসা
0: সব
1: ফানা
0: লইয়া
1: ফাঁকা নেই না, খাসা নেই, তো
0: খালি খাসা নিব?
1: খাসা নিব, ফাঁকনা গুন করবো দাদা তোমার গুন ভাড়িয়া দিলেম, আমি খাসা কলিং বস্তা হিসাব
0: আচ্ছা, তো মোটামুটি বিক্রি করতে পাররা?
1: ফারি
0: আচ্ছা যাই হোক, এটাও খারাপ না, এটার থেকে আপনার একটা ইনকাম হইলো।
1: ইনকাম।
0: তো যাই হোক, দাদার লগে অনেকক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উন্নতি হয় আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
1: নমস্কার।
2: আর্দ্র ও মেঘলা আবহাওয়া করলা পটল প্রভৃতির জমিতে একই সাথে ডাউনি মিলডিও ও মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে। একইভাবে বর্তমান পরিস্থিতিতে ঢেঁড়শে সাদা মাছির আক্রমণ ফলে হলুদ শিরা রোগের প্রকোপ দেখা দিতে পারে। এছাড়াও এই আর্দ্র ও মেঘলা আবহাওয়া লঙ্কায় পাতা মোড়ানো রোগের সম্ভাবনাও যথেষ্ট। এইসব আক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের লাগিয়া নিকটবর্তী কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা লাগব। এই সময়ে খালি জমিতে ধনে পাতা, শাক জাতীয় সবজি, ফ্রেঞ্চ বিন, মূলা, বরবটি ইত্যাদির মতো স্বল্পমেয়াদী সবজি চাষ করা লাভজনক। তবে বৃষ্টির জল থাকিয়া ফসলটি রক্ষার লাগিয়া উঁচু আলে বীজ বপন করা উচিত। জেলার দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, এর লাগিয়া কিছুটা সতর্কতা অবলম্বন করতে হইব। জমির ধানের শীষ যদি আয়া থাকে, এই অবস্থায় জমিতে জল দাঁড়াই গেলে গিয়া তা ফুল আসা বা ফুল তাকিয়া ধান তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে, যা

পরবর্তীতে ফলন হ্রাসের সম্ভাবনা। এর লাগিয়া জমির নালা খোলা রাখতে হইব, একই সঙ্গে জমিতে 2 থেকে 5 সেন্টিমিটার জলও ধরিয়া রাখার ব্যবস্থা করতে হইব। ভারী বৃষ্টিপাতের ফলে পুকুরে উপচাইয়া মাছ যাতে বাইরিয়া না যাইতে পারে, এর লাগিয়া পুকুরের চারিদিকে জাল দিয়া ঘেরাইয়া দেওয়া লাগব। জলস্তর বাড়ার কারণে পাড় ভাঙা বা পুকুরের কাঠামো ধসে পড়া রোধ করার লাগিয়া মাটি বা বালির বস্তা দিয়া পাড় উঁচু এবং মজবুত করা লাগব। দীর্ঘ সময় আকাশ মেঘলা বা অন্ধকার থাকলে কিংবা ভারী বৃষ্টিপাতের সময় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায়, এর লাগিয়া মাছের খাবার দেওয়া এই সময়ে নিয়ন্ত্রণ করতে হইব অথবা খাবারের পরিমাণ অনেকটা কমাইয়া দিতে হইব। প্রাণীর খাদ্যের গুণাগুণ বজায় রাখার লাগিয়া বিশেষ করিয়া বৃষ্টির সময় যখন ঘরে বাঁধিয়া রাখা হইব তখন তারে যথাযথ পরিপূরক আহার দেওয়া কিন্তু একান্ত প্রয়োজন। গবাদি পশুর এই সময়ে আপনারা সবসময় খেয়াল রাখবা পরজীবী গঠিত কোনো রকমের আক্রমণ যাতে তার না হয়। খাদ্যের প্রয়োজন অনুসারে

অনেকটা কমাইয়া দিতে হইব। প্রাণীর খাদ্যের গুণাগুণ বজায় রাখার লাগিয়া বিশেষ করিয়া বৃষ্টির সময় যখন ঘরে বাঁধিয়া রাখা হইব তখন তারে যথাযথ পরিপূরক আহার দেওয়া কিন্তু একান্ত প্রয়োজন। গবাদি পশুর এই সময়ে আপনারা সব সময় খেয়াল রাখবা পরজীবী গঠিত কোনো রকমের আক্রমণ যাতে তার না হয়। খাদ্যের প্রয়োজন অনুসারে ভিটামিন বা খনিজের মিশ্রণ প্রাণীর স্বাস্থ্য বৃদ্ধির লাগিয়া একান্ত প্রয়োজন। যে সমস্ত জায়গায় মুরগির খামার বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে নতুন করিয়া মুরগি পালন শুরু করার আগে পুরো খামার জীবাণুমুক্ত করতে হইব। যেখানে মুরগি আছে এখানে ঘরের চারিদিকে চুন দিয়া জীবাণুমুক্ত করতে হইব। মুরগির ঘরের ঘর পাল্টাইয়া দেওয়া লাগব। পরজীবীর আক্রমণের সম্ভাবনা এখন খুব বেশি, এর লাগিয়া প্রত্যেকটি মুরগিরে কৃমিনাশক ওষুধ দেওয়া প্রয়োজন। গবাদি পশুরে পরিষ্কার পরিশ্রুত পানীয় জল আপনারা অবশ্যই পান করবা। আমরা ঘরে যে জল খাই সেই জল গবাদি পশুরে খাওয়াইবা, তাতে করিয়া গবাদি পশুর পেটে কোনো রকমের অসুবিধা না হওয়ারই সম্ভাবনা। অনেক সময় আমরা লক্ষ্য করি, আপনারা লক্ষ্য করবা, যে বৃষ্টির জল রাস্তার মধ্যে জমা হয়েছে গবাদি পশু অনেক সময় সেই প্রাণীটা খায়। তো এই ক্ষেত্রে কিন্তু গবাদি পশুর বিভিন্ন রকমের অসুবিধা দেখা দিতে পারে। পরিপূরক আহার গ্রহণ করবা, প্রোটিন ভিটামিন সমৃদ্ধ খাবার বাড়ির সবাই খাইবা।

অবতার পুরুষরা এসেছেন আমাদের অধর্মের পথ থেকে ধর্মের পথে নিয়ে যাবেন বলে। সত্যযুগে তিনি এলেন শ্রীহরি রূপে, ত্রেতায় শ্রীরাম রূপে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে, আর কলিযুগে শ্রী গৌরাঙ্গ রূপে। এই শ্রী গৌরাঙ্গ রূপে এসে আচণ্ডালে প্রেম বিতরণ করলেন আর সকলকে বললেন, তোরা একবার হরিনাম উচ্চারণ কর, তোদের পারে যাবার আর কোনো ভয় থাকবে না। মহাপ্রভু শেখালেন

আজ থেকেই নামের ভার তোমায় অর্পণ করলাম, তুমি জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম ভিক্ষা করবে। নিত্যানন্দ শুনে অজস্র ধারে।

নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আইজ আসর শুরু করি। আর আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদা।

0: দাদাবাবু
1: নমস্কার।
0: তো আপনার পরিচয় হান দিলা ওকে।
1: আমার নাম শ্রীনাথ বৈদ্য, আমি রিটায়ার্ড ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার।
0: আচ্ছা তো দাদাবাবু আজকে কিতা লইয়া আলোচনা করতে আসলে?
1: দেখেন এখন শুরু হচ্ছে শীতের সিজন, আমরা ত্রিপুরাতে ফুল চাষের উপরে বিশেষ নজর দিচ্ছি। আমি আজকে রজনীগন্ধার যে বাণিজ্যিক পদ্ধতি কিভাবে চাষাবাদ করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
0: আচ্ছা তো শুরু করুন, খুব সুন্দর আলোচনা এবং খুব মূল্যবান আলোচনা।
1: বলতে কি সবাইকে আমার নমস্কার। প্রথম হচ্ছে কিছুদিন আগে আমি পশ্চিম ত্রিপুরার কয়েকটা প্লটে ভিজিটে গিয়েছি, লক্ষ্মীবিল, চারিপাড়া, তারপরে চলিলাম, তারপর বাইকুড়া প্রতিনিধি জায়গাতে আমি গিয়েছি। দেখেছি যে গত বছর ওরা ভালো অনেক অনেক পরিমাণ রজনীগন্ধা চাষ করেছেন এবং বৈজ্ঞানিকভাবে চাষ করার পর অনেক অনেক লাভবান হয়েছেন। এবারও ওনারা শীতের সিজনে যে রজনীগন্ধা চাষ করবেন পুরোপুরি আপনার মাঠ তৈরি করতে শুরু করেছেন। রজনীগন্ধা ব্যবসায়িক ভিত্তিতে চাষের জন্য উপযুক্ত একটা ফুল, উৎসবে অনুষ্ঠানে ফুলের মালা, অঙ্গসজ্জায়, গৃহসজ্জায়, দোকান সজ্জায় এই ফুল প্রচুর পরিমাণে ব্যবহার হয়। ত্রিপুরাতে এই ফুলের চাহিদা প্রচুর, শুভ্রতা ও সুগন্ধের জন্য রজনীগন্ধা সবার প্রিয়, বাণিজ্য চাহিদাও তাই প্রচুর। বলতে অসুবিধা নেই, আমাদের যে রজনীগন্ধা স্যান্ড সেটা রজনীগন্ধা ফুল থেকেই হয়। এই যে ফুল প্রথমে মেক্সিকো দেশে এর উৎপত্তি হলো, ভারতে এর ব্যাপক প্রসারের ফলে এখন বেশি দেশি গাছপালার মতোই চাষ হচ্ছে ত্রিপুরাতে প্লাস ভারতবর্ষে। ত্রিপুরাতে এই মুহূর্তে রজনীগন্ধার চাষের অভ্যাস ও চাষের এলাকা জনপ্রিয় হয়ে বিশেষ উঠেনি, তার জন্য আমরা যে ডিপার্টমেন্টের যে স্কিম আছে MIDA স্কিম, এই MIDA স্কিমে আমরা রজনীগন্ধা চাষের জন্য আমরা বিশেষ একটা সাহায্য দিচ্ছি কৃষক দাদাদেরকে। কৃষক দাদারা এই যে স্কিম, এই স্কিম নিয়ে আপনারা চাষাবাদ করবেন, আপনারা লাভবান হবেন। এখন প্রশ্ন হচ্ছে যে চাষ করব যে এটা জাত সম্বন্ধে প্রথমে বলতে হবে। অ্যাকচুয়ালি রজনীগন্ধা দুই প্রকারের হয়, একটা হলো সিঙ্গল আর একটা হচ্ছে ডাবল। সিঙ্গলের যে ভ্যারাইটি বা জাত সেটা হচ্ছে ক্যালকাটা সিঙ্গেল, বোম্বে সিঙ্গেল, রজতরেখা, কোয়েম্বাটোর সিঙ্গেল ইত্যাদি। এবং ডাবল যেটা মানে জাত সেগুলো হচ্ছে স্বর্ণরেখা, সুভাষিনী। এবং ত্রিপুরাতে সিঙ্গল রজনীগন্ধার চাষের এলাকা বেশি হলে বাণিজ্যিক লাভের বেশি সুযোগ থাকে। এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গল যে রজনীগন্ধা সেই সিঙ্গল রজনীগন্ধাতে আটটি পাপড়ি থাকে আর সুগন্ধে বেশি, কাটার পর টেকে কম, এটা ঠিক। ডাবল যে রজনীগন্ধা কাটার পর বেশি দিন টেকে এবং রজনীগন্ধা বলতেও আপনার অসুবিধা নেই, কাটার পরে জল ভর্তি বালতির মধ্যে রেখে দিবেন, রেখে দিলে 10-12-15 দিন পর্যন্ত এমনভাবেই রাখা যায়। পরবর্তী সময়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সেটার ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি রজনীগন্ধা দুই প্রকারের, সিঙ্গেল এবং ডাবল। আমি সিঙ্গেল এবং ডাবলের প্রজাতি বলেছি। এখন প্রশ্ন হচ্ছে জলবায়ু ও মাটি। জলবায়ু মাটি যদি আমরা আলোচনা করি, আমরা রিসার্চ করে দেখেছি ত্রিপুরার যে জলবায়ু উষ্ণ আর্দ্র জলবায়ু সেটা রজনীগন্ধা চাষের পক্ষে খুবই ভালো। এবং যে মাটি, মাটি দোআঁশ বেলে মাটি, দোআঁশ বেলে মাটি উপরই যে ধানি জমি আছে সেটা সমতল ভূমি, সেই সমতল ভূমিতে দোআঁশ এবং বেলে মাটি আছে, সেখানে যদি আমরা রজনীগন্ধা চাষ করি তাহলে আমরা ভালো ফলন পেতে পারি। এখন জলবায়ু তো বললাম যে উষ্ণ আর্দ্র জলবায়ু, ত্রিপুরাতে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজমান এবং প্রতি বছরে যে বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সিএম মানে 2200 থেকে 2300 মিলিমিটার সেটা ত্রিপুরাতে হচ্ছে রজনীগন্ধা এই বৃষ্টিপাত চায়। এখন প্রশ্ন হচ্ছে আমি তো বললাম যে ত্রিপুরার জলবায়ু মাটিতে রজনীগন্ধা চাষের পক্ষে উপকূল, কিন্তু কেন এটা চাষ আমরা এগুতে পারছি না? এর একমাত্র কারণ আমরা যারা কৃষক দাদারা আছি আমরা এটার প্রতি ভয়, এটা কি না কি, আমাদের রজনীগন্ধা এখনও শিয়ালদহ কলকাতার থেকে আসে, যদিও আগরতলা বাজারে রজনীগন্ধা বেলাবর তার লক্ষ্মীবিল থেকে আসে, কিন্তু আমাদের এখানে রজনীগন্ধা চাষ হয় না। আপনাকে বলে থাকি 2007 সালে যে আমাদের নয়াদিল্লিতে যে ফল প্রদর্শনী হয়েছিল, পুষ্প প্রদর্শনী হয়েছিল, কৈলাসহরের একটি ছেলে নীলোৎপল দাস সেখানে উপস্থিত ছিল, সে সেখানে আমাদের এখানে প্রতিনিধি হিসাবে গিয়েছিল, সে সেখানে রজনীগন্ধা চাষ করেছিল, ফল চাষ করেছিল, বিভিন্ন ফুল চাষ করেছিল, তার এখনো যে ফুলের বাগান আমরা গিয়েছি ভালো চলছে। এর জন্য আমি বলি যে আমরা যারা কৃষক দাদারা আছেন আপনারা আসুন রজনীগন্ধা চাষ।

করুন, এখন যে রজনীগন্ধার যে বংশবৃদ্ধি, রজনীগন্ধার বংশবৃদ্ধি ডালকলম বা বীজের মাধ্যমে হয় না। রজনীগন্ধার যে চাষ, এটাকে বলা হয় কন্দ, কন্দ মানে বাল্ব বা কম। এই কন্দ হচ্ছে 2.5 থেকে 3 সেন্টিমিটার ব্যাস। এটা এটা হচ্ছে 2.5 থেকে 3 সেন্টিমিটার ব্যাস, মানে 1 ইঞ্চি ব্যাস। এই যে ব্যাসের যে কন্দকে আমরা 6 থেকে 7 সেন্টিমিটার মাটির নিচে পুঁতে দিব। যদি এর গভীরে দেই তাহলে পরে চারা উঠতে অসুবিধা হয়, এর জন্য আবার উপরে দিলে পরে চারা উঠে না। এর জন্য আমরা বলি যে 6 থেকে 7 সেন্টিমিটার, এটা আমাদের বৈজ্ঞানিক উপলব্ধি। বৈজ্ঞানিক আমরা চাষাবাদ এবং আমরা যে রিসার্চ করেছি তাতে দেখেছি যে 6 থেকে 7 সেন্টিমিটার নিচে যদি আমরা সেটাকে পুঁতে দিই, তারপরে দেখা যায় 2 সপ্তাহ পরে সেটাতে অঙ্কুর বের হয়। কখনো কখনো 2 সপ্তাহের বেশি লাগে, 3 সপ্তাহ লাগতে পারে বা 3.5 সপ্তাহ লাগতে পারে। এর জন্য কৃষক দাদারা আপনারা ভয় পাবেন না, এটা জলবায়ু মাটি টস জন্য এটার উঠানামা হয়। যখন চারাটা উঠল, চারাটা উঠার প্রায় 1.5 মাস পরে সেখান থেকে ফুল দেবে। ফুল দেবে যে সেই ফুলটাকে আমরা কি করব, আমি প্রথমেই বলেছি বালতিতে জল নিয়ে সেটাতে রাখব। এখন প্রশ্ন হচ্ছে যে যে চাষ করব, জমি কিভাবে তৈরি করব। জমি তৈরি করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে কমসে কম 4 বার চাষ করতে হবে। এখন আর হাতে বলদ নেই, আমরা কি করি পাওয়ার টিলার দিয়ে 4 বার চাষ করি। সেচ চাষের সময়ে আমরা প্রতি কানিতে 9 কেজি পরিমাণ ইউরিয়া, 85 কেজি পরিমাণ সুপার ফসফেট এবং 16 কেজি পরিমাণ মিউরিয়া পটাশ চাষ সেচ চাষের আগে দিয়ে তারপরে চাষ করব, যাতে সেই সারটা মাটিতে মিশে যায় এবং তাতে প্রচুর পরিমাণে গোবর বা পাতা পচা সার ব্যবহার করবেন। যতটুকু সম্ভব চেষ্টা করবেন রাসায়নিক সার যাতে ব্যবহার না করেন, আর পাতা পচা সার বা ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করবেন, তাহলে দেখা যায় যে ফলন এবং গুণগত মান ভালো থাকে। তারপরে বপন, বপন তো বললাম যে যেহেতু এটা একটা থাম রুল আছে, যতটুকু বীজের যে ইঞ্চি যে ব্যাস তার ডাবল বেশে যদি আমরা মাটির নিচে পুঁতে দিই তাহলে দেখা যায় যে তার থেকে অঙ্কুরোদ্যম ভালো হয়। তারপরে হচ্ছে পরিচর্যা, এই পরিচর্যা করতে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে মাটিতে যাতে জলের ভাগ কমে না যায়, মাটি যাতে স্যাঁতস্যাঁতে না হয়। যেহেতু শীতকালে করছি মাটিতে জলের পরিমাণ বিশেষ ভালো লাগে, এই যার জন্য চাষ করার আগে আপনারা জলের ব্যবস্থা করবেন। এই জল যাতে আপনারা 2 সপ্তাহ মাটির তস বুঝে 1 সপ্তাহ পর পর আমরা দিতে পারি, তারপর দিলে পরে দেখা যায় যে 1.5 থেকে 2 মাসের পরে আপনাদের পাপড়িগুলো ফুটে উঠছে। পাপড়িগুলি ফুটে উঠার পরে আমরা কি করব, পাপড়ি যে গুড়াতে আমরা হাত দিয়ে ভাঙবো, ভাঙবার পরে আপনারা জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখবো, ডাটাগুলো জলের মধ্যে যে ডুবে থাকে সেটা লক্ষ্য রাখবো যাতে সেটা শুষ্ক না হয়ে যায়, তারপরে আমরা বাজারজাত করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চাষবাস করব, এখানে কি কোনো পোকার আক্রমণ হবে না? নিশ্চয়ই হবে। আমরা দেখেছি নাগিছড়া যে হোটি রিসার্চ কমপ্লেক্স আছে সেখানে রজনীগন্ধার যে বাণিজ্যিকভাবে চাষবাস হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এক ধরনের লাল পোকা, লাল পিঁপড়া এবং ত্রিপুরার মাটি বলতে গেলে এখানে আপনার উল্লু পোকার উই পোকার উপর দিয়ে প্রচুর পরিমাণে দেখা যায়। এই উই পোকা কী করে গুড়াতে খেয়ে নিয়ে যায়, এরপরে গাছটা মরে যায়। এই উই পোকা এবং লাল পিঁপড়া মারার জন্য আমরা অবশ্যই ক্লোরোপাইরিফস জাতীয় ঔষধ প্রতি 1 লিটার জলে 2 ml গুলে আমরা গাছের গুঁড়ায় যদি দেই তাহলে দেখা যায় যে এই উই পোকা এবং লাল পিঁপড়া থেকে আমরা গাছকে রক্ষা করতে পারি। 2 নম্বর জিনিস, রোগ হতে পারে। রোগটি কী হতে পারে জানেন, অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়ালি রজনীগন্ধার শুভ্রতা বেশি, স্যান্ড বেশি, সেই স্যান্ড এবং শুভ্রতার মধ্যে হলদে টাইপ এসে যায়, তার মানে সেখানে আপনার ভাইরাস অথবা ছত্রাকের আক্রমণ হয়েছে বুঝতে হবে। সেই ছত্রাক থেকে গাছকে রক্ষা করতে হলে প্রতি লিটার জলে 2 গ্রাম ম্যাঙ্কোজেব গুলে সেটা যদি আমরা স্প্রে করে দিই তাহলে দেখা যায় যে সেই রোগের কোনো আপনার আবির্ভাব মানে রোগ হয় না, এই রোগ থেকে আমরা নিস্তার পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে বলে আবার বলছি যে রজনীগন্ধা যদি এতই সুযোগ যদি লাভজনক হয়, লাভজনক দিকটা আমাদের বিবেচনা করে আমরা দেখেছি প্রথম বছরে রজনীগন্ধা ভালো ফলন দেয়, দ্বিতীয় বছরে সবচেয়ে বেশি ফলন দেয়,

0: তৃতীয় বছরে একটু কম দেয়। আমি প্রথমেই বলতে ভুলে গেছি যে রজনীগন্ধার কন্দ একবার লাগালে পরপর 3 বছর এই কন্দর থেকে আমরা ফলন পেতে পারি। আপনারা কৃষক দাদারা যদি মনে করেন যে প্রতি বছর চেঞ্জ করবেন, করতে পারেন, কিন্তু একটা কন্দর থেকে আপনারা 3 বছর আপনারা ফুল পেতে পারেন। প্রথম বছরে আপনারা প্রায় 1 টন ফুলের পাপড়ি পাবেন, দ্বিতীয় বছরে পাবেন 1.5 টন, তৃতীয় বছরে পাবেন 8 টন। মানে এবার লক্ষ্য করছি আমরা প্রথম বছরে কিছুটা কম, দ্বিতীয় বছরে সবচেয়ে বেশি, তৃতীয় বছরে একটু কম। এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যায় 3 বছরে আমরা 1,60,000 টাকার মতো লাভ পেতে পারি, প্রতি কানিতে, প্রতি হেক্টরে না, প্রতি কানিতে আমরা 1,60,000 টাকা আমরা লাভ পেতে পারি।
1: খরচ বাদ দিয়ে
0: সব লাভ বলছি আমি, লাভ মানে হচ্ছে খরচ বাদ দিয়ে লাভ। খরচ তো বিভিন্ন আছে, সেটা আজকে আলোচনা করছি না, পরবর্তী সময় আলোচনা করব। খরচতে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে আপনার লেবার কম্পোনেন্ট, তারপরে হচ্ছে কন্দের দাম, তারপর জলসেচের দাম, তারপর ফাঙ্গিসাইড, তারপরে হার্বিসাইড, তারপরে ভ্যাকটেরিয়াসাইড, তারপরে ইনসেকটিসাইড, এইগুলোর দাম আছে। এইগুলোর দাম বাদ দিয়ে আমরা জানি, দেখতে পারি যে প্রতি কানিতে বছরে 3 বছরে 1,60,000 টাকা, বছরে আমরা প্রায় 80,000 টাকার মতো, 70,000 টাকার মতো লাভ পেতে পারি কানিতে। তাই আমি বলছি কৃষক দাদাদেরকে, আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনারা জমি তৈরি করুন, জমি তৈরি করার পরে এখানে আপনারা চাষাবাদ করুন, আপনারা নিশ্চয়ই লাভের মুখ দেখবেন। দরকার পড়লে আমাদের যে কৃষি যে আঞ্চলিক অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের যে ডেপুটি একটার অফিস আছে সেখানে যোগাযোগ করতে পারেন, ওইখানে আপনাদেরকে প্রচুর পরিমাণে ভালোভাবে আপনাদেরকে ট্রেনিং দেবে এবং আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবে কীভাবে চাষাবাদ করতে হবে। অ্যাকচুয়ালি শীতের সিজন এসে গেছে, আমাদের গাঁদা ফুল, যেটাকে আমরা বলি গেন্দা ফুল, এই গেন্দা ফুল নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করব, কীভাবে বাণিজ্যিক উপায়ে গেন্দা ফুল চাষ করে আমরা লাভবান হব, আমরা কীভাবে গেন্দা ফুল চাষ করব, এটাই আজকের আলোচ্য বিষয়। তাই আমি বলছি যে গেন্দা ফুল আর চাষ করার পূর্বে প্রথমেই বলি, গেন্দা ফুল কিসে কিসে ব্যবহৃত হয়? উৎসবে, অনুষ্ঠানে, গৃহসজ্জায়, পূজা পার্বণে, বিবাহে, শ্মশানে।
1: আচ্ছা, তো হল মানে আচার অনুষ্ঠানেই ব্যবহার হয়? আচ্ছা,
0: বিভিন্ন উৎসবে, অনুষ্ঠানে, গৃহসজ্জা, পূজা পার্বণে, বিবাহে, শ্মশানে, সাধ্য বছরে এই মালা, এই ফুল ব্যবহার করা হয়। ত্রিপুরাতে বাণিজ্যিক ফুলের প্রচার প্রায় 1 দশক ধরে, এর ব্যাপক কমই বেড়ে চলছে। ত্রিপুরার জলবায়ু গাঁজা চাষের জন্য খুবই ভালো। আমি বলছি পূর্ববর্তী আলোচনাতে আমি রজনীগন্ধা বলেছিলাম, এখানেও গাঁদা ফুল চাষ করব। ত্রিপুরার যে জলবায়ু, প্রতি বছরে প্রায় 2200 থেকে 2300 মিলিমিটার বৃষ্টিপাত এবং যে তাপমাত্রা 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড শীতকালে, সেটা ত্রিপুরাতে বিদ্যমান এবং এটা গেন্দা ফুলের জন্য আপনার প্রযোজ্য। এই জন্য আমরা বলি যে গেন্দা ফুল চাষ করেন। এখন আমরা গেন্দা ফুল চাষ করব, যে গাঁদা ফুল যে চাষ করব, এটা দুটি প্রজাতি আমাদের দেশে খুবই জনপ্রিয়। একটা হচ্ছে আফ্রিকান গাঁদা আর একটা হচ্ছে ফ্রেঞ্চ গাঁদা। আফ্রিকান গাঁদা প্রায় 100 সেন্টিমিটার উঁচু হয়, 5 থেকে 10 সেন্টিমিটার ব্যাস এবং এটা এক রঙা হলুদ, কমলা, সোনালী ইত্যাদি রঙের ফুল হয়। কমলা রঙের বাণিজ্যিক চাহিদাই বেশি, সম্ভবত আফ্রিকাতে এদের জন্মস্থান, এই জন্য এটার নাম হয়েছে আফ্রিকান গাঁদা। ফ্রেঞ্চ প্রকারের গাঁদা গাছ তুলনায় খাটো হয়, 30 থেকে 50 সেন্টিমিটার উঁচু হয়, যেটা আমি আফ্রিকান গাঁদার ক্ষেত্রে বলেছিলাম 100 সেন্টিমিটার প্রায় ডাবল উচ্চতা হয়। ফুলগুলি চওড়ায় 3 থেকে 5 সেন্টিমিটার, লাল, খয়েরি, সোনালি, একরঙ্গা হলুদের ছাপ, উপরে ছুপছুপ লাল বা দুরঙ্গা হয়। এই জাতের গাছে একসাথে অনেক ফুল ধরে। আদি বাসস্থান মেক্সিকো ও দক্ষিণ আমেরিকা, সম্ভবত ফ্রান্সে প্রথম ব্যবহৃত হয়েছিল বলে এটার নাম হয়েছে ফ্রেঞ্চ গাঁদা। জাত তো বললাম, এই জাত আবার আপনি আফ্রিকান যে জাত আছে, যে স্থানীয় জাত, সেগুলো সেটা হচ্ছে সিরাকুল, সেটা বাসন্তী, ভাঙ্গর, বিহারিলাল, মুজিতলাল, বেনেকুট্টা ইত্যাদি জাত হচ্ছে আমরা ত্রিপুরাতে চাষ করে থাকি। এবং ফ্রান্সের যে স্থানীয় জাত সেটা হচ্ছে চীনাগাঁদা। চীনাগাঁদা আপনি দেখেছেন যে চীনাগাঁদার মধ্যে ফুলগুলো ছোটো ছোটো হয় কিন্তু অনেক অনেক ফুল হয়। এবং হাইব্রিড যে চাষ হয় সেটাও আছে আমাদের মধ্যে, সেখানে আমরা আগরতলাতে সের ব্যবহার বেশি হয়, চাষ হয় শাকারি মিক্স, সুপিয়া সিবিজ ইত্যাদি।

0: গিছরাতে আমরা করছি, এবং আমরা ত্রিপুরাতে বা উত্তর ত্রিপুরা বা উন্নুকি ত্রিপুরায় আমরা কৃষক ভাইদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করছি। এবছর গত বছরও করেছিলাম, এবং আমরা চীনা গাঁদা সম্বন্ধে বিশেষভাবে আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে মাটি, মাটি যে ত্রিপুরার যে মাটি বা আমাদের উনুকুটির যে মাটি সেটা তো বেলে দুয়াশ মাটি, উঁচু ধানি জমি জমিতে, এমনিতে তিলা জমির যে মাটি সেটা তো লাল মাটি, সেখানে আপনি লাল মাটিতে যে মানে খাদ্যের পরিমাণ কম থাকে তার জন্য আমরা প্রচুর পরিমাণে জীবাণু সার অথবা গোবর সার ব্যবহার করতে হয়, কিন্তু আমরা যদি উঁচু একটা ধানি জমি পেতে পারি সেখানে বেলে দুয়াশ মাটি থাকে, সেখানে সারের ভাগ কম দিলেও সারে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার জৈব সার ব্যবহার দিতে হবে, যাতে আমরা পরবর্তী সময়ে গুণগত মান দিক থেকে আমরা বেশি পরিমাণে ফলন পেতে পারি। বংশবিস্তার, এই যে বংশবিস্তার আমি বললাম যে গাঁদা ফুলের বংশবিস্তার অ্যাকচুয়ালি বীজ থেকে এবং ডাল কলম থেকে হয়। বীজ থেকে হলে পরে একটা যে লক্ষ্য করা গেছি যে মার যে গুণ সেটা বীজের পরবর্তী সময় যে গাছ হয় সেখানে সেটা থাকে না, তার জন্য আমরা বলি ডাল কলম। ডাল কলম কিছুই না, 6 থেকে 7 সেন্টিমিটার লম্বা যে ডাল আছে সেই ডালটাকে কেটে নেবেন, কেটে নেওয়ার পরে উদ্ভিদ হরমোনের মধ্যে ডুবিয়ে রাখতে হবে 3 থেকে 4 মিনিট রাখার পরে, সেটাকে যদি বালুর মধ্যে, সেই বালুটা নিশ্চয়ই আপনার নদীর পাশের বালু হবে, বালুর মধ্যে যদি আপনারা 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে পুঁতে দেন তাহলে দেখা যায় 6 থেকে 7 দিন পরে যে নিচের থেকে শিকড় গজাচ্ছে, সেই শিকড় ওলা গাছকেই পরবর্তী সময় আমরা মূল জমিতে স্থানান্তর করব। মূল জমিতে স্থানান্তর করার আগে আমরা সেই মূল জমিকে আমরা কর্ষণ করতে হবে। মূল জমিকে কিভাবে কর্ষণ করব, কমসে কম 4 থেকে 5 বার আপনার পাওয়ার টিলার দিয়ে চাষ করব। পাওয়ার টিলার চাষ করার সময় যখন 4 নম্বর বা 3 নম্বর চাষ করব তখন আমরা রাসায়নিক সার বা জৈব সার মিশিয়ে দেব। রাসায়নিক, যেহেতু জৈব সার আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি না, গোবরের পরিমাণ বা বাছুরের পরিমাণ, গরুর যে সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, তার জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করতে বাধ্য হচ্ছি। যদি আমরা কৃষিবিদ্যা বলি যে যতটুকু কম রাসায়নিক সার ব্যবহার করবেন ততটুকু পরিমাণ আপনার বায়ু দূষণ, জল দূষণ থেকে আপনারা পরিবেশকে মুক্ত রাখতে পারবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে আমাদের যে বায়ু দূষণ এবং জল দূষণ দিন দিন কমেই বেড়ে যাচ্ছে, এটার একমাত্র কারণ হচ্ছে যথেচ্ছ পরিমাণে রাসায়নিক সার এবং রাসায়নিক ঔষধ আমরা মাঠে প্রয়োগ করছি। তার থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, নজর দিতে হবে, তাহলে আমরা পরিবেশ পরিস্থিতিকে বাঁচিয়ে রাখতে পারব। আমি বলছি যে মাটি এবং মাটির কর্ষণের আগে প্রতিকানি জমিতে 6 কেজি ইউরিয়া, 9 কেজি মিউটেপ পটাশ এবং 70 কেজি সুপার ফসফেট আপনি মিলিয়ে দেবেন। সুপার ফসফেটের পরিমাণটা আপনি বেশি দিতে হচ্ছে, যেহেতু হচ্ছে ফুল গাছ, ফুল গাছের যে ফুলের যে অঙ্কুরোদ্গম হবে সেখানে প্রচুর পরিমাণে ফসফরাসের প্রয়োজন পড়ে, তার জন্য আমরা সুপার ফসফেট আমরা প্রচুর পরিমাণে দিই, 9 কেজি, 13 কেজি এবং 75 কেজি,
1: 70 থেকে 80 কানিপ্রতি।
0: আমি যেটাই বলছি কানিপ্রতি বলছি, গন্ডা হলে এটার ভাগ হয়ে যাবে, যেমন 20 গন্ডাতে আমরা 1 কানি, তারপরে 6 কানিতে 1 হেক্টর, তো ওইভাবে যদি গন্ডা হয় 6 দিয়ে ভাগ করে নেব, আমরা ভাগ করার পরে এটা ওজনটা কমে আসবে, পরিমাণটা কমে আসবে। এখন প্রশ্ন হচ্ছে লাগানোর সময়, অ্যাকচুয়ালি গেন্দা ফুল ত্রিপুরাতে বা আমাদের কৈলাসহরেও 3টা সিজনে করা যায়, কিন্তু বিশেষ করে আমরা করি এই যে এখন যে শীতকালের সিজন সেটাই, আমরা এটাকে বলি স্টেগার্ড প্ল্যান্টেশন। স্টেগার্ড প্ল্যান্টেশন মানে হচ্ছে 1 মাস পরপর যদি আমরা বীজটা বা ডাল কলমটা মাটিতে পুঁতে দিই তাহলে দেখা যায় যে বাজারে যে ফলন, বাজারে যে চাহিদা, বাজারে যে যে গুণমান সেটা সবসময় পাওয়া যায়। পয়লা শ্রাবণে যেটা লাগিয়েছিলাম সেটা কার্তিক অগ্রহায়ণের প্রথম দিকে আমরা পাবো, পয়লা ভাদ্রতে যেটা লাগাবো সেটা কার্তিক অগ্রহায়ণ শেষ ভাগে পাবো, পয়লা আশ্বিনে যেটা লাগাবো তারা কার্তিক মাসের শেষ এবং পৌষ মাসের প্রথম দিকে আমরা পাবো। আপনারা লক্ষ্য করছেন লাগানোর সময় 1 মাস পরপর একই জমিতে যদি একই দিনে যদি লাগান তাহলে দেখা যায় যে যখন আমরা ফুল পাবো একটা নির্দিষ্ট 2 মাস

0: পরে পাবো, কিন্তু এরপরে পাবো না। কিন্তু আমরা যারা কৃষিবিদ, আমরা বলি যে কৃষক দাদারা, আপনি একই জমিতে তিনটা ভাগ করে নেন, তিনটে ভাগ করে নেওয়ার পরে 3 মাসে 3 জায়গাতে চাষ করুন, তাহলে দেখবেন বাজার আপনারা পাবেন এবং বাজারে আপনারা বিক্রি করতে পারবেন এবং ফলনটা বেশি হবে এবং গুণমান ভালো হবে। এখন যে রোপণ, রোপণটা কীভাবে করবেন? রোপণটা করবেন গাঁদা, যখন আফ্রিকান যে গাঁদা ফুল সেটা 60 সেন্টিমিটার যে রোড থেকে রো, মানে সারি থেকে সারির দূরত্ব হবে 60 সেন্টিমিটার, এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 45 সেন্টিমিটার। কিন্তু এটা যখন আমরা চলে যাব ফ্রান্সে, ফ্রান্স গাঁদাতে, তখন সেটা হয়ে যাবে 25 সেন্টিমিটার রোটোরো এবং 25 সেন্টিমিটার গাছ টু গাছ, মানে রোটোরো এবং গাছ টু গাছের দূরত্ব সমান থাকে। এখন আমরা বলি যে যেহেতু আমরা গাছ গাছ নিশ্চয়ই মানে পোকামাকড়ের জন্য খাদ্যর একটা আবাসস্থল, এই গাছের মধ্যে আপনার বিভিন্ন রূপপোকার আক্রমণ হবে, সেই রূপপোকার আক্রমণ রক্ষা করতে গেলে আমাদেরকে বৈজ্ঞানিক উপায়ে প্রতিটা 6 সারির পরে একটা সারি বা 2-4 সারি গ্যাপ দিতে হবে, যাতে ওই মধ্য দিয়ে আমরা চলাফেরা করতে পারি, ওই মধ্য দিয়ে আমরা সেচ ব্যবস্থা দিতে পারি, ওর মধ্য দিয়ে আমরা কীটনাশক এবং জীবাণুনাশক ব্যবহার করতে পারি। এজন্য আমরা বলি যে প্রতি 6টা রোড পরে আপনারা 1-2টা রো আপনারা খালি রাখবেন, যাতে পরবর্তী সময়ে আমরা সেখানে আমরা সেই রোটাকে ব্যবহার করতে পারি। বিশেষ পরিচর্যা বলতে আমাদেরকে এখানে বলতে হচ্ছে যে আপনারা জানেন গাছে, গাছ আমাদের যেমন প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে, আমরা জলের প্রয়োজন, গাছেরও জলের প্রয়োজন, গাঁদা ফুলে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। শীতকালে বৃষ্টিপাত হয় না, যেহেতু আমরা গাঁদা ফুল শীতকালে চাষ করছি, নিয়মিত আপনাদের সেখানে জলের সেচের ব্যবস্থা করে যেতে হবে, জল যাতে কমে না যায়, জলের যদি ঘাটতি না হয় সেদিকে নজর রাখতে হবে। প্রতি সপ্তাহে আপনাদেরকে জলের ব্যবস্থা দিতে হবে, তো প্রতি সপ্তাহে না, আপনার মাটির তজ বুঝে, আপনারা কৃষক দাদারা জানেন আপনারা কৃষিবিদ থেকে অনেক অনেক প্র্যাকটিক্যালাইজ প্র্যাকটিক্যাল আপনাদের যে জ্ঞান, যে প্র্যাকটিক্যাল যে আপনাদের যে এক্সপিরিয়েন্স অনেক অনেক বেশি, আপনার মাটির তজ বুঝে মাটিতে জল দিবেন, যাতে জল বেশি না হয় এবং মাটি যে স্যাঁতসেঁতে না হয়, এই যদি স্যাঁতসেঁতে হয়ে যায় তারপরে রোগের প্রাদুর্ভাব হতে পারে। তা আমি যে এই বিস্তারিত আলোচনা করলাম, এই আলোচনা শেষে আমি এটুকু বলতে পারি যে প্রতি কানিতে আমরা যদি 67,000 টাকা আমাদের খরচ হয় প্রতি কানিতে, কিন্তু আমরা পেতে পারি 1,05,000 টাকা, মানে 45,000 টাকা প্রতি কানিতে আমরা 3 মাসে, প্রতি বছরে না, 3 মাসে আমরা পেতে পারি। কতটুকু লাভবান দেখেন। এখন প্রশ্ন হচ্ছে কৃষক দাদারা করবেন, মাশরুম যেমন দিদিরা করতে পারেন, এই গাঁদা ফুল চাষও আপনার দিদিরা করতে পারেন, বাড়ির যারা মহিলারা আছেন তারা আপনার কাজ করতে পারেন, কুদালের বিশেষ কাজ নেই, আপনারা নিংড়াই দিয়ে কাজ করতে পারেন, কুদাল বিশেষ লাগবে না, মাটি জো তুলতে খানিকটা সময় খানিকটা পরিশ্রমের দরকার, এজন্য মহিলারা আছেন, আপনার গাঁদা ফুল চাষ করেন, আপনাদের নিজের ব্যবহার করতে পারেন, আপনার বাজারে জাত করতে পারেন, বাজার বিক্রি করতে পারেন, আপনার পূজা পার্বণে আচার আচার অনুষ্ঠানে আপনারা গাঁদা ফুল চাষ করতে পারেন, ব্যবহার করতে পারেন।
1: আচ্ছা, তো দাদাবাবু খুব সুন্দরই আলোচনা কররা, তো আমি মাঝে দিয়া কইরাম যে ও যে কৃষক দাদারা আমরা ত্রিপুরাত অত গাঁদা ফুল চাষ করতা, তারা বাজারটা কেন পাইবা ওটা যদি একটু
0: সেটাই দেখুন। প্রশ্ন হচ্ছে আগরতলাতে তো যে লক্ষ্মীবিল বা চারিপাড়া বা বাইপুরার যে ফুল আগরতলা আসে, আমাদের এখানে যদি করা যায় কৈলাসরে আমরা বাজার করতে পারি। আমরা এমন আমরা প্রথমেই প্রবলেম রেজ করি, কিন্তু প্রবলেম আমরা দেখুন যদি চাষ করেন বাজার, আপনি কৈলাসর থেকে গাঁদা ফুল নিয়ে যাবে লোক, আপনি রজনীগন্ধা নিয়ে যাবে, আপনাদের জারবেড়া নিয়ে যাবে, আপনাদের আমরা এখন বলছি যে টেকনোলজি মিশন বা মিশন ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা জারবেড়া এন্থোরিয়াম তারপরে আপনার বিভিন্ন ফুল চাষ করছি, গাঁদা ফুল গোলাপ ফুল চাষ করছি, এগুলো যদি চাষ করে আমরা বাজারে নিয়ে নিশ্চয়ই বিক্রি হবে। কিন্তু আমরা প্রথমেই বলি যদি বাজার পাবো না সেটা ভুল ধারণা, কৈলাসরে আপনি পেতে পারেন, কুমারঘাটে যে হোলি নার্সারি আছে প্রচুর পরিমাণে ফুল চাষ করে, কুমারঘাটে এখানে বিক্রি করছে, ওর কি বাজার হচ্ছে না? কিন্তু কৈলাসরে সেইভাবে ফুলের চাষ হচ্ছে না। যদি ফুলের চাষ হয় আমার এই আলোচনায় শুনে যদি কোনো কৃষক দাদা এগিয়ে

0: আপনার ফুল চাষ করুন, ফুলের উৎপাদন করুন, ফুলের উৎপাদনের আগে আপনি আমাদের কৃষি বিভাগের সাথে যোগাযোগ করুন, আমরা বাজারের ব্যবস্থা করে দেব। যদি কুলাচরে না হয় আমরা আগরতলা পাঠাবার ব্যবস্থা করব। তবে আপনার আগে আবারও বলছি, আর বাজারের জন্য চিন্তা করবেন না, কৈলাসরে প্রচুর ফুলের চাহিদা আছে।
1: তো দাদাবাবু, আজ আসর শেষ করলাম, খুব সুন্দর আলোচনা করছেন, আর ফুল চাষ করলে মনে হয় মনও ভালো
0: হয়ে
1: যায়। কৃষক ভাইও গিয়া যদি দেখোই না, আপনিও আতকা গিয়া দেখলা, আমার তো মনে হয় মানে মন ভালো হয়ে
0: যায়।
1: তো দাদাবাবু, অনেক মূল্যবান আলোচনা শুনলাম, আমরা কৃষক দাদারাও শুনবা। তো আজ আসর শেষ করলাম গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55-200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18-40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ঘর গৃহস্থির আসর এখানে শেষ হল। আকাশবাণী কোলা শহর, এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান ড্রিলে করে শোনানো হচ্ছে।

Jibungna kiriya hasha kawa kyabu phano kuri, jesu kupung kotar phano seng thung. Jibungni bush kango phaikeno, kaloi borshay ma thangrao. Jibuk shukja keno thinana bela keno kiri layo. Jibungna tui kubangma kothamarok bo shijakka. Hayakeba, cinema eba, TV serial nibishin tui, podre podkhai bo phunukza kai tongu. Waisha ushuke borong ni jibu. Tei, jibungni bo borok umani rong nukzago. Jibungne kena ta ngdi hine. কপ্রমই কি লাইব তংলায়ু জিবুক সুখজাগে থিকাই বতে থাঙ্গাই বাজায়া হাইফানো হাইঙ্গ বেবাগৈ থামসাই সারা বাচি এবা তিন হাজার একশো পঞ্চাশে দাল বিদাল জিবুক তঙ্গ অবরুণী বিশিঙ্গ চিনি ভারত হাকত রক্ষে নৈরা চিনি চিবা এবা দুশো পঁচাত্তর শেখ

0: তাল বিদালনি চিবুক দঙ্গ যিনি ত্রিপুরা হাওয়া বেবাগে নুই চিনে এবার বাইশটা সে চিবুক দঙ্গ অবরণী বিশৃঙ্গ বিষ গিনাং চিবুকে বেবাগে সিনি এবার সাতটা সে অবরক অংখা চিবুক চির ফেপু শক রেম কামফুর তেই বালিখং আকরক কগওয়ানজি বেবনহীন কালো সাপ শঙ্খমণি সাপ গেসু বুড়া সাপ অগ্নি সাপ তেই হীন পানুক সাপ আকরক কুবই কগ্ন সানানি থাঙ্কে যে সাচুবুক সুখে ন বড়রক থিয়া ফিয়াবা বিষ গিনাং চিবুক সুখেলে জরাতে বিথির রুই মানজা হিংকে থুই ন থাঙ্গু চিবুক নি খুক তুই নবী নিবিষ চিবুক সুপুরু কাহাম খাই বি নিবিষ ন দাউই মানজা হিংকে যে সে চিবুক বিষ গিনাং ফানুসে অংথুং বরক থুইয়া ফিয়াবা বতই রং শিয়ানি বাগৈ বেলা খেনু কিরিমা বাই জরাও থুই ব থাঙ্গু বিষ গিনাং চিবুক সুখে পুইলা ন নুকজাগো রবন মানি দুনক মানি সুকমানি লগি লগি ন থুই অরৈ তংমানি তৈ বসাকনি জাগা জাগাও বর্ষামানি আকরক চিবুক সুকজাংমানি কাতি না হিংকে তামো তামো খাইতাই জুতা করেই ইয়াকুং বুকজা ফাতার তা নংখর দি লগি টর্চ তৈ দি হাই ন চিবুক ন রমনানি এবা বুথানানি তানা দি চিবুক মালাই খে কিসা হাকসাল খে তংনানি খাইদি নগর সিঞ্জতাই ইংলা শিপ্রক রগ্ন তা তনি দি বতৈ রক তংখে চিবুক আকারো নক গানাও বুফাং বুগুরুং বল বুরুং তে ঈদ বুরুং রক তা তনি দি বতৈ রক চিবুক টংথক জাগো বলং রগ হাব কাহিনকে লং বুট কাউই হাব দি হাও থুনা হিংকে গুন্দা সঙ্গে থুদি বেড়াতে কুঠার নগ নিশলাই দালান নগনো চিবুক কাটি গুগো চিবুক সুকজাকাই তামক খাইতাই তা কিরি দি তা খাচিক দি হাইকে খারক লই বসা গনাঙ্গই চিবুকনি বিষ কপড় নাইসে সাইচং হুঙ্কে তরক তরক হিমই জানো মানো চুবাসু সাননানি খাইদি ডাক্তি ডাক্তিখে নগ্নি বড় রগ্ন তুই হসপিটালত থাঙানি খাইদি অচাই গারালিন ফুনুগৈ জরানো তা রহর দি সুকজাংনাইন তুলাংনানি সেকাং হসপিটাল খড়কচা সেগ্ন রহর সকে চাও তামনি হিংকে ডক্টর বাই সেকাঙ্গন থাঙি মালায়ে যোগালেই মানু ডক্টরনি কক মানজানি সেকাং জুয়াক এবা যে সানি বিথি বেড়াই রক তা চা দি সুকজাংমানি জাগাও খামারক চায়া হাউইব মূসা সামুঙ্গক লাইয়া সুকজাংমা জাগাও বুকুক বাই থৈর কারিমা চায়া সুকজাংমা জাগাও তাঙ্গিয়াওই লরিয়াওই তনিখেন চাকুগু
1: ক্রেতা মনে আসলে দখাবা আংবা বন তা বন ফাইডে হিনে সাবো খাবলাসলাই ইয়ংলাই দনক জাকমানি আয়ুক ময়ুক গঙ্গি দখা তাবুক অসাই না হারে ফুনুক না ব সামনো সের হরকা ও ইকলে সকাইকে তামস লেরখা সহ নব কিরিনে
2: মাল খুং মান থগিয়া বাস মাল খু আবনি বাগে জে খাই মা গুরিখা হুম
1: হনকে বাহায়ং খসা মান খানা ব্লাসা
2: মানখা মানিং ফাইটা হন আরো নাইব আরো গরই উ র নাইব আরো বো গরই ওলোখাই বজেন্দ্র সানিছে মানি ফাইছু নিনি মানি রক সে তিয়ার দাং বাইখা বাস
1: আনি মানি রক বেবাং ন তিয়ার ন ইয়াঙ্গো বা দু নুজাক মানি বেলাই নুই টংখাতা হিমনি নং ন কিসা বামই তেগ্রা দি মাল খুঙ্গজরা হিমনি ডাক্তি কিসা দগরা দিকই বকরি
2: নংনি কামি রকব তাই মাল খুঙ্গ রক হাফাই মাংলাখা পান্থরায়াং আরো সকাবই মা ফাইছু আক যে কিসা খাই জাগার লাইখানকাই গামিও হাইছে খাবরুমই মালখুং হাফাই মানখামো অমাহাই বিরমান রং নাংলা খামতা থ হিমদি হাজি বাসই আনি ফিগুং কিসা খাসাই ফাইগ্রে দশ রাইন
1: এ অংকা দ অংকা হিমসি দেখ মা দুনং জাখানা তা হন আয়ুগ মিয়োগ অঙ্গই টংখা টিসার র খাইগ্রা দেখাই
2: হে দ অংকা দা গোতম মুঙ্গা তাওয়ানা দি বাসই তাবো হসপিটাল সগৈ খাইন হামাই থাকাই হিমদি বাসাই থ হিমদি
1: হিমদি নাম হিমদি আয়াং কেখে রক ওংখাই সয়খাই না নাঙ্গানো
2: দ আক ফাইদি নি না কক বো সৈন্য দঙ্গ অমক খাইবা আখি ন চালিয়া দা হে বাসে তামো বাহাই কাছে সুকজাগো হুঙ্কামো
1: আংব সাসলো বৈসে মানগলিয়ে ফুঙা সিরি সিরি তোমা বাসা ওই নক দেখুংনি বলঙ্গ খিনানি হই থাকুরো আসমসা কাপিকজাক তৈ সাঙ্গই রেখা হনকেবা সুগুই রহর জাকা হনতা নক বাড়ি বাড়ি বলং তুবাই মানে হনেবা আবো কিসানি দা অঙ্গই টংবাইছে ব
2: এ আবনি বাগে ন ন গানা গিনি নি বলং ন হগই সাপসুত্রা খলাই টংনা নাঙ্গো নরক বাহাইকে তাবুক জরা খিদাই নর সুদু সনামিয়াকো বা সিবুক সিন্দ্রাইন কারিব সাকমাং দেরা

0: mungu tongo. U bolongo kyu pai kankai aro thampui bao nya chini sa thai roko bak hankai diarrhea rok man jagi diba hai rong nung nable basa buji khata
1: abo to saimano o ikole mal kong tiar no bala do phai di khengeri gra na khai kai bokri do kisa asugro ro angra dikhai kai
0: do phai ja ko basai nung na khangpai gra dikhai e e angkha angkha angkha kasa di basai himdi himdi e driver jampai driver isha doi chalu gra ni yang ki dalai bari to kha
2: মতাই রক আংলে তে মংসা ছিলিয়া নং ন সাউই মানছি নাই অ অ যাইনে হানাই থাংলাই কাইবা তামসে গাস লেদি দং খাবা
0: তামসা বাস তামা বাস গাই মুয়ং জা তং খাসা তাম বাহাই খাবা নি না সরাই চিবুক ছুজা গু মানে
2: তাম হনে শাসি না কই তিনি বে হর নে ইনখা অম থায়ো সিমি ন হ গ দং সিতা তাম নি শাসি নাই তাবু হাতে হামন হামলিয়া অব মতাই রক সিমি সে সাই মানছি উকি বকি দে
0: আটা খেংরাই খে নগো গ্রিদিবা বাসে
2: গরে তাই খরক সা অতাই কত না হানা থাঙ্গো থাং মানে আ নিছে বালক খা তাম নি আছে গলারি তুমি খাসি দো
0: তাম ছাকা বাসে তাম নি কোন না বুঝি সমাংরা লিয়া তাম অসাই খরক বুসুক বে
2: উইলা পুরো তো খরক সা না তং মানে তাম হই জানি বতাব খাই বি নি সাই তে বতাই কত না সে রহসি নাই পু ও ই কোলে মা তাব কি ওমসে
0: হাই পেলা আবো তামনি বাকে আসে খসাই সেঙ্কারি রকাই বাই খাব ততার খাইব আবো টুমা মালা রকবো কানবাই খা বিনা কপালনি সিন্দুর নো মাংস বুইবা থর সাংরা নুবলে বাসে নি কক সরং জাকতেই হাইলে কিরিমাই সিনসা নঙ্গি তল তংখা মা মা মা
3: ও কৈবকৈ নং সবাই মাদা বালক
0: আসে দিয়া খাতা সবাই দ্রম নো
3: এই এই আরো তাবো কেব তা ফাইবাই গুদে থামাইগ্রা দে তাবো কে হাবি আর থামাই থামাই থামাই দহাই কে দাও সাই নাইগ্রা দিখাই
4: দহাই কে নর কিসা আয়াং উসলো বাইগ্রা দিখাই দো দোয়াই দোয়াই আমা সঙ্গত মানে দোয়াই সু সুই দোয়াই ফেলে দোয়াই সু জেসে বেড়ামনি কত ফানে ফাঙ্গি জেসে আঙ্গি যেন ফানে ফাঙ্গি ছবি টঙ্গি সুদানাই বেড়াম নাই আগে হাই খেলাই নাই দোয়াই দোয়াই সু জেসে আঙ্গি যেন ফানে ফানে ছবি টঙ্গি দোয়াই ফেনে বিশিং তো নিন তিনি বিশিং গন তেওয়াইশাকু ছবি তলাং নিনি বিশ্ন সুদানাই বেড়াম না তেওয়াইশা আগে কাহাম হাই কেলাই তুই সবই থং সা বাসার না খাইদি দো
2: ভাই সে দাও চাই বরক সে হামি বাস হবা নবল
4: হামনাই তামা হামি আংনে তোমা খাইবা ও চিবু বেলাই খন তরকা বুঝিখা হানি বাগৈ ও বরক সে কিসা নরমই থাঙ্কাতা জরা কিসা নাংসিনাই হাইপেন তাওয়ানা দি আং তাবুক সবাই খানা বলে মানা না মুংসা করি
2: তামো তাবুক খাই অমতাই শুধু সে লড়ে লিয়াবলা সাদা হো যায় নাইগ্রা দে
4: ও তামুইয়া তামানা দে শিবুক সুজা গইব থিমান ইয়া গলো হাতি বাসা জরা মানো বুঝিখা আবনি বাগে মুংসা মানা যাকনাই করে আংখা খাইকে উ ও শিবুক ন রিঙি তুবইব বিনি বুকুক তৈন তেও আইসা বিসকু সুরুই মানো তামন খাইবা আবতি খাইনানি থাঙ্কা হংকে বেলাই কক্তুগু বুঝিখা তামনি হনমালে শিবুক ফাইমানি জরাব বাক্সাবে কিরিজাংনাই তংনাই বাক্সাবো ইয়াক সুলুক খুক সুলুক তংনাই আবো বাই কিসাসে রাইদেরক দেরাখেন সুখজংনা সে বরক নারগি মানগ্লাক বপাসিবুই থাকনাই আবুনি বাকেন সঙ্গ অব হাই সামুং নাংরা গিয়া ইচ্ছা লের ফান তাবুন অলে আমি সাউ আং সাক বাই থাং তঙ্গু নরক তাওয়ানা দি ওয়ানা জানাই মুং সাক করি আং তংলে
3: হাইকে দাও সাই চলা সালে তাবুক তামো বমতিং খাবা
4: সাকানা বলে ওয়ান জাগনে মুংসা করে হেনে নর তাও আর কিসে কোতল বাইগ্রা দিথানে আনো সাইসুং নাইন রেগ্রা দি মুংসাং গিয়া থামাইগ্রা দিথানে ওয়ান জাগনা করে
0: হাইকে আতা খেংরাই বাসই আং হিমগ্রাসিনে অর তাবো কেবস মা তঙ্গে হাঁকাইবা
3: আবো তো হাই

0: তো এখন থানা খাইবা থাংরা দিতা হাইফানো খবর কিসা নারগ দিতা দো
1: নারাকানে নারাকানে তাম নারগি আঙাসা
2: হাইমালিয়া আনিলে ওয়া নামানি হামাসি ফাইলি আঙ্গি তংখ হাইফানো কই বখিরি কিসা ফাই ফাই থাংদি দো
1: ফাইও তাম ফাই আঙাসা আং খবর খবর নারগিন তংগানে থাংকা আং
3: অবতাম মাকলাই কাসা আসুক সুকলাই সিন সুকলাই কিসা ফোন কমিয়াবলা সা দোয়াই দোয়াই আমার সংগ্রামানি দোয়াই

0: borok sakai phungsa no biang no kholang jao kasa bo
1: o chapai bai kha basu mia da chapai na tini
0: o koi bokri se blasa mia phainani kok tong mane no mia sutini kagos manani lerka keba tini phungai dro phai pai kha ta nang ba mia hospital la thangnani kok tong mani blasa tamung ge shobeli asa bokri na
1: thangna to kok tong mani no basu nang ata khengrai ni busla jibuk sukjang mani kok na yakuna
0: hai tamu bahai kaya bo sukjao khasa khnaya ta ang bo iko ta buk se hospital ni nogo sokpai dra phun ka ba chini am sa yo amo tamu ang mani klai khasa wana ka
1: u sukang no sukjak phu tuma bo phunga siri siri kangro khanga thangki ni se a kangro sar tola no sukjak phu abono nai tongoi nang hospital sokili ata basu
0: doa ko hake tamuk bahai ang khasa tabung nogo da na hospital da
1: বড়নি হসপিটল নগন তাহনে আং থাকাই হরনি সিং খাপু পুলিয়া নসাই চারি ওই মাই আঙ্গই কুতুল লঙ্কামলা তাই খরকসা অসাই কতর মাতু বই ফাইলাইবলা তাবু নতু বুঝাং অসাই খাই আব বুখনাই খসাই লগ বাইমানি আব বরণ সলি টংলি ততর খাইব তোমা মূষা বুয়া তলিং যাস হাই লালা লিলিংখাই কানজাবলে হাই নাই নাইখা বিনা কপালনি সিন্দুর আগর নাইসিকি নাইখালে কিরমা সিংসা নংজাকসু কিরমা সাই টংসু
0: দহাইকে বাহাইসা বখিরি হাদা হামনো স আ সুজাক নাইসাখাই তাও বাহাই বমো তুই টংখা বাতাবো
1: তা মংনা টংসি আবতাই আজ রায় দেশ দেরা নাইখা দেরা নাইখা সিমিয়া দেশে দেরা খাবাসই আং থাঙ্গি নুগু দ্রবতা হাই অমথাই তোলা সিম সেক থক অঙ্গি টমা নমানী তাবো আংকিফলি ফাইফুরখাই আ অমথাই তোলা থক থাকছো তো গরিখা হাই নো মাং সিম সে কলাইজা গঙ্গি টংসু ও নুগুই খাই রংমানি বাহাই আসক চাই কাহাম সিতে তুই অম হাইমা কলাইখা ও
0: আমো সুকলে বিন বদলা আং সে ইয়াকু ইয়াক লৈ টংখা ব্লাস হাই ফালে তামনি হসপিটাল লগত লাং ইয়াউইবা অসাই খামার অংলাই টংলাইখা বা কই বখরি নম্বর হসপিটাল তলাংনার সাউই নাই বলি হাইদা
1: হসপিটাল তলাংনানি কক সানা কারিলে আং থাঙ্গি নুগুই মানে বংনা তমুসাং মুরক মলাং সাউ সীমা তংগ্রাসিউ বং আর কক থাই চাফান সাজানাই কিরেই উল্টা অসাই বাইরে খালাই জাগি সীমা তংায়ু অসাইনি গানাও ও কে বসে থাংমাই বাসই হসপিটাল তলাংনানি কক সানাইছি কো
0: হাইকে সালসা বুফুর থাঙ্গাই নাইলাইনাই খাসা নানো কিসা লগেরে দিখাই কে বকরি
1: দ থাংলাইয়ান তা খনা থাইয়াপান শনি রগত থাংলাইয়ান আং ন খবর না হারি নন সাহরান আনা ফুরুক আং তালাং থাংপাইয়ান দো উগসে বাসই আ বরক সাকাই তামো বাহাইংখা বিয়াং নগ করিজা
0: নৌনি বৌনি জারি তো হামসুগুই তো বুই তো ফাইকে অবশ্যই নগ সকাই মানে লগে লগে নগ সে বা থাকলিয়া বিগে সিং বাই মালাই গ্রানা হই থাকাই পাই না হাকে কই বকরি তাবুক দিব নে আর ন মাই কলনে চাষি দেখাই দেবাই না সানব নাইতেই মালাই থাসি দেখাই
1: বাসই তিনি লিয়া তাই সালসা ফাই চা ফাইয়ান আং তাবু তাই কিরং সাও থানা নাঙ্গি টংখা ও আর দা খেংরাই নি বুসলা ন নাইন হিঙ্কে আঙাই খবর না হরে নন তলাঙ্গি থাংফাইয়ান দো নং জাফর ফানো তিয়ার অঙ্গি টংগিতা বাসই আং থাঙ্কা
0: দ বেজওয়াসে হিনকাই তো হাইপনো খাইছি দিতা নং জাফর ফানো ফাইদে আং তিয়ার ন টংগো
1: দ আকন আং হিমগ্রাকা বাসই

Ojos Guri,

那都那不没有什么也得，那都那不，我可是来。

like oh, but the lamb, Masonet, Satoho, Kitten.

Lava, lava, kubuda, yara yana, maya babuni, yagi kalabasani.

마선이 사또 영면에는

ፈሽናይ ተምሰ ፈሽናይ ዋቡላ ፈሽናይ ሽዘ ፈሽናይ ያዶና ባ

কলম্বকে খানানি কগুলো পান্দানি আয়ুব তাংরক আকাশবাণী আগরতলা অবনলে পাইখা তিনি হরনি কগুলো পান্দা যত্ন হর কাহান।

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন স্থানীয় ককবরক এবং বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন। ভারত বন্যা দুর্গত নেপালকে সব রকমের সহায়তা পাঠাচ্ছে। বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,127, এখনও নিখোঁজ প্রায় 4,900 জন। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যা শ্রী রাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি জেসিআরএ ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং বিবিবি প্লাস থেকে উন্নীত করে এ মাইনাস করেছে। চীনা মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানভি শর্মা সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশ নিয়েছেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা গ্রহণের। ভারত বন্যা দুর্গত নেপালকে সব ধরনের সহায়তা পাঠাচ্ছে। নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, আজ বিকেলে পঞ্চম ত্রাণ ও উদ্ধারকারী ভারতীয় বিমান নেপালে পৌঁছেছে। বিমানটিতে সুড়ঙ্গ থেকে উদ্ধার করার কাজের জন্য বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী দল এবং 5.5 টন জরুরি ওষুধ রয়েছে। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,127, এখনও নিখোঁজ প্রায় 4,900 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আজ দেশের সংসদে বক্তব্য রাখতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির জন্য বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব গ্রহণের আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞদের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, হিমালয়ের উঁচু অংশের বরফ ও পাথরের ধসের ফলে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শাহ জানান, বিপর্যয়ে রসাতুয়া, নোয়াকোট এবং ধাদিং এই তিনটি ক্ষতিগ্রস্ত জেলাতে শুধু ধ্বংসলীলা চলেনি, বরং পুরো দেশ এক চরম সংকটের মুখে পড়েছে। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা অনুমোদন করেছে। দুর্গত এলাকাগুলিতে আগামী 3 মাসের জন্য দুর্যোগ পীড়িত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে।

0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক সেবন না করা এবং অন্যদেরকেও মাদক সেবনে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন। ছত্তিশগড়কে নকশালমুক্ত করার প্রচেষ্টার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সায়ের প্রশংসা করেন। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মণিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত সিইও শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বভার সামলাবেন। ট্রাস্টে তিনজন নতুন সদস্য নিয়োগ পেয়েছেন। এরা হলেন অযোধ্যার বরিষ্ঠ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগচান্ডকা এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর নির্মলা যাদব। ট্রাস্টের তরফে কৃষ্ণমোহন জানান,
1: চর্চা করকে নিশ্চিত হওয়া এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রী জি কো সেবানিবৃত্ত হো চুকে হ্যাঁ, ইনকে বারে মে মুখ্য কার্যকারী অধিকারী কে পদ পর নিযুক্তি কে লিয়ে বিচার কিয়া যায়। इनके बारे में थोड़ी आपको जानकारी मैं देना चाहूंगा। जो ऑपरेशन सिंदूर हुआ था, ऑपरेशन सिंदूर में एयरफोर्स की भूमिका बहुत महत्वपूर्ण थी। उस ऑपरेशन सिंदूर की भूमिका में वो कमांडर इन चीफ थे।
0: विज्ञान और प्रযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন যে জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে শক্তি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বক্তব্যে তিনি ক্রমবর্ধমান স্বনির্ভর, দেশীয়, সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত শক্তিক্ষেত্রের ওপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে আয়োজিত G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে মূলত বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট এবং ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ভারতের শক্তিশালী অর্থনৈতিক পারফরমেন্স এবং মজবুত ভিত্তির ভূয়সী প্রশংসা করেন। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণেই উন্নতি বলে সংস্থাটি জানিয়েছে। আজ এক সরকারি বিবৃতিতে JCRA জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় এবং সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7% বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। দীর্ঘদিন কেটে যাওয়া সত্ত্বেও এই ঘটনায় কোনো FIR নথিভুক্ত না করায় মুম্বাই পুলিশের ভূমিকা তীব্র সমালোচনা করেছে আদালত। বিচারপতি সারং কোতোয়াল এবং বিচারপতি রঞ্জিত সিনহা রাজা ভোঁসলের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানান, ঘটনার তদন্ত অনির্দিষ্টকাল ধরে ঝুলিয়ে রাখা যায় না। নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত সুনিশ্চিত করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া প্রয়োজন। উল্লেখ্য, 2020 সালের 8ই জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি আবাসনের 12তলা থেকে পড়ে প্রাণ হারান দিশা সালিয়ান। এর ঠিক এক সপ্তাহ পরে 14ই জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেন্দ্রীয় সরকার 2024 সালে তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে এই পুরস্কার দেওয়া হয়। মোট 4টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। নির্বাচিত ব্যক্তি একটি স্মারক, শংসাপত্র এবং 15 লক্ষ টাকা পুরস্কার মূল্য হিসেবে পাবেন। পাঞ্জাবের সরকারি আধিকারিকদের বদলি এবং পদোন্নতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে শাসক দল আম আদমি পার্টির তীব্র সমালোচনা করেছে BJP। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে BJP মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে একটি নির্দিষ্ট রেড চার্ট মেনে করা হচ্ছে।
2: মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কো পাঞ্জাব কি জনতা কো উত্তর দেনা পড়েগা আপকে ইশারো।

0: जब ये कैश फॉर ट्रांसफर घोटाला हो रहा है तो इसका किंग पिन अरविंद केजरीवाल है या नहीं, बताइए।
1: ঝাড়খণ্ডে H1N1 সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত এক মাসে রাজ্যে মোট 36 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 18 জনই শিশু এবং কিশোর কিশোরী। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য জুড়ে সমস্ত বড় হাসপাতালকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সন্দেহজনক রোগীদের দ্রুত পরীক্ষা ও সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে 3000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা 6100-এরও বেশি। সেদেশের সরকারের তরফে প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী এটি এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব। বর্তমানে এই প্রাদুর্ভাবের জন্য দায়ী বিরল বুন্দিভোগীয় ভাইরাস স্ট্রেনের জন্য নির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা এখনও নেই। চীন মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানবি শর্মা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শ্রীকান্ত আজ ভিক্টর লাইয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে পাঞ্জাবের 17 বছর বয়সী তানবি শর্মা পরবর্তী ম্যাচে জাপানের টোমাকো মিয়াজাকির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেছেন। ভারত বন্যা দুর্গত নেপালকে সব রকমের সহায়তা পাঠাচ্ছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা দিনে ককতমা ববাক রপঙ্খা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতনি লুকরকন বাইথাংনি হাকতনি মানেই সামঙ্গ নাংনানি কবকমুন আরখা ত্রিপুরানি সিমি তাবুকন পুইলাচি 4.7 মেট্রিক টন অর্গানিক মানে ইউরোপনি হাতিব রহর জাখা বিলেজ কমিটিনি চংবাড়ি চংমুংলাই জমা রেখা তিনি সিপিআইএম নি খড়ক 23 বাতাইনাই রক খনানি সিমি চেংজাগানো ব্রী রকনি হাস্তে বেরেমনি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট তাবুক ককতমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতনি লুকরকন বাইথাংনি হাকতনি মানেই সামুঙ্গ ফ্রাংনানি কবকমুং নারেখা আবনি লগি লগি মন্ত্রীবক্রক নাংয়াবই রাংসাক পাইয়া টংনা বুই হাকতর ডেস্টিনেশন ওয়েডিং নখবই বেড়াইনা থাংয়া টংনানি কাতিবই টংনানি কবকমুং নারেখা ভিডিও কাইসা শেয়ার খাইয়ে মন্ত্রীবক্রক সাকা হাকতর বাইথাং চুকজাক খাই দিশানাও বাইথাংনি হাকতনি স্নামজাক মানেই সামুঙ্গ ফ্রাংনানি বাংরেনা নাংনাই মানেই স্নাম মুং বাংরেনানি সাকাবো ফানবক্সিনকা মন্ত্রীবক্রক ভারত রাওসনি 0.4 রং থং হামক্রাই অংমাবাই হাকতনি লুকুরকন খা কাহামিয়াফারৈ মন্ত্রীবক্রক সাকা হাকতর গনাঙ্গৈ চবা বিয়ালতে হামিয়া তংহালক অংমানি ইয়াগুলব 12.2 বুসকাঙ্গৈ টংগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লির কেতাল জলশক্তি ককচং লাইনকবাই যুগালিজাক সালনৈনি বেদেকনি কুচুক বেরামনি কুথুম লাইমুংনি পাইথাগ অধিবেশনও মানজাখা টিম ইন্ডিয়ানি ওয়ানসক মুংন তেই বক্রাক খাইনা চুবা মুংরকজাক কথাজাক রাষ্ট্রনি শেপ কুথুক খাইনা নখবই কেন্দ্রতাই হাস্তে রকনি বিশিং মানজুমুং শেপ বাই বসং নাংকুকমা দিখিল থানচাকের সামুং তাংমা বাংরুমুং অংখা অ কুথুম লাইমুংনি নাহারমুং কুথুম লাইমাবো জুদা জুদা নাংকুকমা দিখিল নতই ককলাম সালাইয়ই দায়িত্ব সামুং চারানানি সাকা ফান বক্সিনজাখা জাতিসংঘনি যতনি তাঁকরা আন্তোনিও গুতেরস অ তালনি চীনই তাই চি থাম সালমারি দিল্লি কতালনি ভারত মণ্ডপম যুগালি জাকনা থাঙ্গই টংমা ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমাবো মাজাগানো তাকলাই বিসি ব্রিক্স ন তুই দুলানো ভারত কুথুম লাইমাবো আদং তৈ ক্রংজাক হাকতনি অজারক বাই কবকজাক হাকতনি লুকু আদংরক মানজাগানো তাকলাই ভারতনি ব্রিক্স তুই দুল মুংনি ওয়ানসক মুংবুবাক অংখা ওয়েল্ডিং ফর রিসাইলেন্স ইনোভেশনস কোঅপারেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটি নৈ হাই নৈ চিদক বিশিনি জানুয়ারিনি পুইলা সালমারি ভারত ওয়াই ব্রি ব্রিক্সনি তুই দুল মুং ইয়াসাকো ত্রিপুরানি সিমি তাবুক ন পুইলা চি 4.7 মেট্রিক টন অর্গানিক মানেই ইউরোপনি হাতিব রহর জাখা হুকবার মন্ত্রী রতন লালনাথ তিনি আগরতলাও মানেই রহরমানো চেঙ্গে রেখা আবরকংখা কসম খাসা মাইরুম গুড়িয়া মাইরুম ব্ল্যাক রাইস তৈ হরিনারায়ণ মাইরুম আয়ঙ্গ প্রজ্ঞাভবন সংসাজাক ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশননি সামুং বুতাঙ্গ হুকবার মন্ত্রী সাকা তাকলাই বিশি ত্রিপুরানি সিমি জুদা জুদা অর্গানিক মানেই হাকতনি জুদা জুদা হাস্তেন খবৈ হায়ুং বেরেমনি হাতিওব রহর জাখা কসম খাসা মাইরুম হাইসিং

মতম জামি বার্স আইচিলি তেই জিআই টেকমানজা কুইন অমটৈ দিল্লি মহারাষ্ট্র বেঙ্গালুরু গুজরাট পশ্চিমবঙ্গ তেই গুহাটি হাতিও রহর জাখা আবনি লগি লগি জার্মানি দুবাই ওমানতে বাংলাদেশ ও ত্রিপুরানি হুকবানী মানেই রহর জাখা বর্ষাকা তাবুক হাস্তেও বেবাগৈ নৈ চিদক সাইদকরা হেক্টর থাই অর্গানিক হুকবার ক্লাইমা নিবিসিংগ তঙ্গ নেপালনি মন্ত্রী বক্রক বলেন্দ্র সাহা তিনি নেপালনি সংসদ আচুমসা তৈলম্মা পাটিমুং নতুই ককনা রেখা বসাকা অ জঙ্গজাল ইয়াকাগৈ বাচানাবো খাক রাখতেই পৈতু নাঙ্গো থাংনাই আগস্ট তালনি নৈচিদক সালমারি নেপাল তিব্বত আরি আমচাইগানা আচুমসা তৈ তরমা তংহালক আচাইমা বাই কবাংমা আমচাই দেরামুঙ্গ ক্লাইও তাবুক সুমজরা খরক সা সাই সারানি কবাং লুকুরক থৈকা তৈ খরক ব্রী সাই চারানি কবাং লুকুরক কমাজাক মন্ত্রীবক্রক সাকা রাসুইয়া নুয়াকোট তাই ধানিং অ কাইথাম হাঙ্কর নকারৈ তৈলম্মা তং হালগক লাইখা বেবা খাকতর রুতুক মুংনি সামুঙ্গ নাইমথাং বাহিনী তনিজাখা তাই সেঙ্ক্রাক বাহিনী হেলিকপ্টারনি সেব বাই নরমুংনি সামুং তাংজাগৈ তঙ্গ দেরামাও ক্লাইজাক নুখুংন রাংনি চুবাচু তৈ শাকদুখু মানজাক রক্ন মাগনা সাকামনি সেব রিজাগৈ তঙ্গ চং ফেরাং খবৈ তৈ তাই থাংলাইসুনি সেব কাহাম ক্লাইজাগৈ তঙ্গ আয়ঙ্গ তৈলম্মা দেরামাও ক্লাইজাক নেপাল ন হাকতর ভারত নাংমানি চুবাচু ইয়াফারি তঙ্গ নেপাল চংজাক ভারতনি ফুরাই কক তোনাই সাকা তিনি ভারতনি বীরখুং চুবাচুনি মানৈ ত্লাঙ্গৈ নেপাল থাং সগৈখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইডি হদালাম ফেসবুক তাই এক্স হেন্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ চ্যানেলস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো বিলেজ কমিটিনি চংবাড়িনি চংমুংলাই জমা রুমানি সালনৈনি সালো তিনি সালগ্রাহাঙ্কনি রাজনগর ঋষিমুখ তাই ভারতচন্দ্রনগর ব্লকনি খড়ক নৈচি থাম সিপিআইএম নি বাতাইনাই রক চংমুংলাই জমা রেখা জমা রুমা জরা বাতাইনাই রকনি লগি তংমানি এমএলএ দীপঙ্কর সেন্ন খবৈ সিপিআইএম নি আদংরক আয়ঙ্গ সালগ্রাহাঙ্কর নাইকলফাং মোহাম্মদ সাজ্জাদ পি ককতুমা থুমনাই রকনি থুমো শাখা ও হাঙ্কর বেবাগৈ কাইচার ব্লক কাইস নিচি বিলেজ কমিটিনি বাগৈ চংবাড়ি যোগালি জাগান বোর্ড ইয়াচাকমা কেন্দ্র তঙ্গানো কাইসারা স্নি চিসনি হাঙ্কর বোর্ড নাই রকনি বাংমারি এংখা খড়ক সারা সাই চিবা সাই থামরা বা চিবা ককতমা থুমনাই রকনি থুমো মানজাখা ইয়াকবারা পুলিশ সুপার সুমন মজুমদার বসাকা বোর্ড কাহাম ক্রংখে পাইরিনানো নাহারৈ নাংমানি নাইমথাংনি সেব রোজাগানো এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি আদং বদল তিনি ফুঙ্গ কৈলাসহর বীরখুং খোলা বেড়াই নাইখা বড়গারণী রানওয়ে নখবই তাংবেকরে বেড়াই নাইখা আবুনি ইয়াগুলো কৈলাসহর সার্কিট হাউস ককলাম সালাইমাও কৈলাসহর বীরখুং খোলা বীরখুং থাংলাইসু খ্লাই মান্না নখবই থাংলাইসু খ্লাইনাই রকনি বাংমারি নতুই ককলাম সালাইকা ককলাম সালাইমাও উনকৌটি হাঙ্কর লুকু আদং হাঙ্কর নাইকলফাংনি কুচুগাচুক থাইনি অফিসার বানিয়া থাই তাই চা বাকনি বুবাগ্রারক বাই ককলাম সালাইখা কগলাম সালাইমাও এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি কর্পোরেট ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেসনি জেনারেল ম্যানেজার সোপি সৈদুল্লা ইয়াকচু জেনারেল ম্যানেজার বিশ্বপ্রিয় মজুমদার উনকৌটি জেলা পরিষদনি কাস্কু অকরা অমলেন্দু দাস সাচি ত্রিপুরা জেলা পরিষদনি কাস্কুজুগ অর্পণা নাথ উনকৌটি হাঙ্করনি হাঙ্কর নাইকলফাং মেগা জৈন ইয়াকবারা হাঙ্কর নাইকলফাং অর্গসাহা আকর্ষণ মানজাখা তিনি আগরতলা প্রদেশ মথানি ককলাম সালাইমা যুগালি জাখা ককলাম সালাইমাও বিলেজ কমিটিনি চংবাড়ি বদলনি সামুং হুমুং নতুই ককলাম সালাইজাখা আবনো কারিব ও তালনি চিসনি শালমারিনি সিমি তালছারময় যুগালি জাকনা থাঙ্গৈ তংমা সেবা প্রকল্প অভিযান নতুইব ককলাম সালাইজাখা আরও মানজাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজেপিনি বেবাগ ভারতনি তাংরা বি এল সন্তোষ বেবাগ ভারতনি জেনারেল সেক্রেটারি এমপি বিপ্লব কুমার দেব বিজেপিনি সালচি সালকা আমচাইনি কোঅর্ডিনেটর ডক্টর সম্বিত পাত্র প্রদেশ বিজেপি কাস্কো অভিষেক দেবরাই আকর্ষণ
হাংকর নাইকলফাং রজতপানী তৈদুলমুংবাই তিনি লুকু আদং বদল দলছা খোয়াই ব্লক নি শালকা চেবরি শান্তির বাজার তাই লক্ষ্মী নারায়ণপুর কামি পঞ্চায়েত নি রং আঙ্গনবাড়ি কেন্দ্র লামা আয়ুষ্মান আরোগ্য মন্দির বেড়াই নাইখা বড় কামি পঞ্চায়েত ডগ ভি ভি জি রামজি তাংবুতাং নি সামুং হুমুং ন চেরই নাইখা কামিনী লুকুরক বাই ককলাম সালাইকা তে পঞ্চায়েত নি জুদা জুদা জঞ্জাল।

কখনো সাইমানই নাহার লাইখা। জন্ম অষ্টমী নরগৈ খনানি সিমি সাল থামনি তের পালাইয়ান ইস্কন আগরতলা। তিনি ইস্কন আগরতলানি বখাক্তই সাজাকা খনা সাইরিগ পূর্বাশা নখলানি সিমি নগর কীর্তন খ্লাইমানি বিশিংতই তেরন চেঙ্গই রাজাগান। অতালনি ব্রী শালমারি পূর্বাশা নখলাও যুগালি জাগান তংথারতেই হুকুমুনি পান্দা। খনানি সিমি ব্রীরকনি হাস্তে বেরেমনি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চেংজাগান। টিসিএ বাই নাইকলজাক অ টুর্নামেন্টও হাস্তেনি কাইনৈ চি বখাকস্তে মানজাগান। অতালনি চিদক শালমারি ফাইনাল ম্যাচ সংসার জাগান। সদর ইন্টার স্কুল টি টোয়েন্টি ক্রিকেট বাতাইলাইমুঙ্গো তিনি হলিক্রস স্কুল বিজয় কুমার গার্লস স্কুল ন ম্যাচেন খা। বিজয় কুমার গার্লস স্কুল পৈলা ব্যাট খ্লাইনা অঙ্করৈ ওভার চিব্রী অ উইকেট কাইব্রী কমাবই রান চার চিথাম খ্লাইমানো। উলো ব্যাট খ্লাইনানি অঙ্করৈ হলিক্রস উইকেট কাইব্রী কমাবই নাংমানি রান তিসাবই নাহারো। তাবুক নবার তিবারনি কক্তমা বসকাং দামনৈ চিব্রী অ বেবা খাঙ্করো ফেরাঙ্কগৈ গবাং ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাখ্লাইকা নবার তিবার নাইখং। খনাতুংমারি তংগানো সাকাবো থামচিনি ডিগ্রি তে খামাব নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি। তিনি তুংমারি তংমানি সাকাব থামচি সা দশমিক নৈ ডিগ্রি তে খামাব নৈচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। শারীরিক দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈ ওয়াখা নৈ দশমিক ব্রী মিলিমিটার। যতনি গবাং ওয়াতৈ ওয়াখা তৈদু আমচাইও আরও ওয়াতৈ ওয়াখা থামচি বা দশমিক দক মিলিমিটার। ককতমা পাইনা নিশেকাং ককতমা বুবাক রক তৈবাইশা সাপিরো। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতনি লুকুরক্ন বাই থাংনি হাকতনি মানে সামুঙ্গ ফ্রাংনানি কবকমুং নারেখা। ত্রিপুরানি সিমি তাবুকনো পুইলা চি চার দশমিক শ্রী ম্যাট্রিক টন অর্গানিক মানে ইউরোপনি হাতিও রহর জাখা। ভিলেজ কমিটিনি চংবাড়িনি চংমুংলাই জমা রেখা তিনি সিপিআইএমনি খড়কনি চিঠাম বাতাইনাই রক। খনানি সিমি চেংজাগানো ব্রীরকনি হাস্তে বেরেমনি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট। কক্রক বাই ককতমা পরিমং তাবুক জোড়াতৈ অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রীজীব।

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ত্রিপুরা থেকে প্রথমবারের মতো মোট 18.7 মেট্রিক টন জৈব পণ্য ইউরোপের বাজারে রপ্তানি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। বন্যা কবলিত নেপালে উদ্ধার ও ত্রাণ কাজে ভারত সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছে। আগামীকাল থেকে মহিলাদের রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। ত্রিপুরা থেকে এই প্রথম মোট 18.7 মেট্রিক টন জৈব পণ্য ইউরোপের বাজারে রপ্তানি করা হল। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় এই জৈব পণ্যগুলির রপ্তানির যাত্রার সূচনা করেন। এই পণ্যগুলির মধ্যে রয়েছে কালি খাসা, স্টিকি রাইস, ব্ল্যাক রাইস ও হরিনারায়ণ চাল। এদিকে প্রজ্ঞা ভবনে আয়োজিত ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশনের কর্মসূচিতে কৃষিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ত্রিপুরা থেকে বিভিন্ন অর্গানিক জৈব পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পৌঁছেছে। কালিখাসা, সুগন্ধি চাল, আদা, সুগন্ধি লেবু, বার্ডস আই চিলি এবং জিআই ট্যাগ প্রাপ্ত কুইন আনারস ইতিমধ্যেই দিল্লি, মহারাষ্ট্র, বেঙ্গালুরু, গুজরাট, পশ্চিমবঙ্গ ও গুয়াহাটির বাজারে পৌঁছেছে। পাশাপাশি জার্মানি, দুবাই, ওমান এবং বাংলাদেশেও ত্রিপুরার কৃষি পণ্যের বাজার তৈরি হয়েছে। তিনি জানান, বর্তমানে রাজ্যে মোট 26,600 হেক্টর জমি জৈব চাষের আওতায় এসেছে। ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দ্বিতীয় দিনে আজ দক্ষিণ জেলার রাজনগর, ঋষমুখ ও ভারতচন্দ্রনগর ব্লকে 23 জন সিপিআইএম প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেবার সময় প্রার্থীদের সঙ্গে ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন সহ সিপিআইএম নেতৃবৃন্দ। এদিকে দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি আজ সাংবাদিক সম্মেলনে জানান, এই জেলায় মোট 8টি ব্লকে 70টি ভিলেজ কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটগ্রহণ কেন্দ্র থাকবে 177টি। জেলায় মোট ভোটার 1,15,355 জন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার। তিনি বলেন, ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশে বিবাহ এবং অবকাশ যাপনের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আবেদন জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভর করে তুলতে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়াতে হবে, আরও গুরুত্ব দিতে হবে দেশীয় উৎপাদন।

উপর ভারতের জিডিপি অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.8% হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সত্ত্বেও ভারত দ্রুত এগিয়ে চলছে। আজ আগরতলায় প্রদেশ বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া 17 সেপ্টেম্বর থেকে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান নিয়েও বৈঠকে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সমন্বয়ক ডক্টর সম্বিত পাত্র, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। কৃষক সভার রাজ্য কমিটির 22তম রাজ্য সম্মেলন আজ আগরতলায় শেষ হয়েছে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের একদিন আগেই সম্মেলন শেষ হয়। সারা ভারত কৃষক সভা সহ সভাপতি হান্নান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ আজ সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে 115 জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অঘোর দেববর্মা, সম্পাদক রতন দাস এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার এক প্রতিনিধি দল আজ সকালে কৈলাসহর বিমানবন্দরটি পরিদর্শন করেন। তারা বর্তমান রানওয়ে সহ পরিকাঠামো ঘুরে দেখেন। এরপর কৈলাসহর সার্কিট হাউসে এক বৈঠকে কৈলাসহর বিমানবন্দরে ওড়ান চলাচলের সম্ভাবনা এবং সম্ভাব্য যাত্রী সংখ্যা নিয়ে মূল্যায়ন করা হয়। বৈঠকে তারা 9টি জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের পদস্থ আধিকারিক, ব্যবসায়ী এবং চা বাগানের কর্ণধারদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। বৈঠকে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস এর জেনারেল ম্যানেজার সুফি সৈদুল্লাহ, সহকারী জেনারেল ম্যানেজার বিশ্বপ্রিয় মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। তাছাড়া 9টি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধি নেত্রী অপর্ণা নাথ, 9টি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নেপালে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ আজ সে দেশের আকস্মিক বন্যায় সৃষ্ট বিপর্যয় নিয়ে সংসদে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে দৃঢ় সংকল্প ও সাহসের প্রয়োজন। গত 26 আগস্ট নেপাল তিব্বত সীমান্তের কাছে বরফ এবং পাথরের ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর ও মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এখনও পর্যন্ত 1,100 মানুষের মৃত্যু হয়েছে এবং 4,800 মানুষ নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী জানান, রাসুয়া, নোয়াকোট এবং ধারদিং এই 3 জেলা ছাড়াও বন্যার প্রভাব পড়েছে গোটা দেশে। উদ্ধার এবং ত্রাণ কাজে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার এবং সরিয়ে নেওয়ার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ, জল সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারেও কাজ চলছে। এদিকে বন্যা কবলিত নেপালে উদ্ধার এবং ত্রাণ কাজে ভারত সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছে। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন, আজ 5ম ভারতীয় বিমান ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে নেপালে পৌঁছেছে। বিমানে বিশেষ সুরঙ্গ, উদ্ধার সরঞ্জাম সহ 11 সদস্যের একটি উদ্ধারকারী দল এবং 5.5 টন অত্যাবশ্যক ঔষধ রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি মাসের শেষ দিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। চলতি বছর ব্রিক্সের সভাপতিত্বের দায়িত্বে থাকা ভারত আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে ব্রিক্সের সদস্য ও অংশীদার দেশগুলির নেতাদের পাশাপাশি আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিরাও অংশ নেবেন। চলতি বছর ব্রিক্সের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। জেলাশাসক রজত পান্থের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ খোয়াই ব্লকের পূর্ব চেবড়ি, শান্তিনগর ও লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তাঘাট, আয়ুষ্মান আরোগ্যমন্ত্রীর পরিদর্শন করেন। তারা গ্রাম পঞ্চায়েতগুলোতে ভিবিজি রামজি প্রকল্পের কাজকর্ম পর্যালোচনা করেন। তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত।

হন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা শিক্ষা কার্যালয়ের সহযোগিতায় আজ গোমতী জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদয়পুর ভগিনী নিবেদিতা ইংরেজি মাধ্যম দ্বাদশ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট 42 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করবে ইসকন আগরতলা। আজ ইসকন আগরতলার পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল বিকেলে পূর্বাশা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য নগর সংকীর্তনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। 4 সেপ্টেম্বর পূর্বাশা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল থেকে মহিলাদের রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। টিসিএ আয়োজিত এই টুর্নামেন্টে রাজ্যের 20 মহকুমা অংশ নিচ্ছে। 16 সেপ্টেম্বর আসরের ফাইনাল ম্যাচ রয়েছে। সদর আন্তঃস্কুল ক্রিকেট টি-20 প্রতিযোগিতায় আজ হলিক্রস স্কুল বিজয় কুমার গার্লস স্কুলকে পরাজিত করেছে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে বিজয় কুমার গার্লস স্কুল প্রথমে ব্যাট করে 14 ওভারে 4 উইকেট হারিয়ে 83 রান করে। পরে ব্যাট করতে নেমে হলিক্রস 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে। প্রণবানন্দ বিদ্যামন্দির ও এস্টিপল স্কুলের অপর ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দৈদুতে 35.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা থেকে প্রথমবারের মতো মোট 18.7 মেট্রিক টন জৈব পণ্য ইউরোপের বাজারে রপ্তানি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। বন্যা কবলিত নেপালে উদ্ধার ও ত্রাণ কাজে ভারত সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছে। আগামীকাল থেকে মহিলাদের রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন। আকাশবাণী কোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
1: সেদিন হান্ডা সাহেব অফিস থেকে বাড়ি ফিরলেন, ওনার সাথে দুগ্গাল বাবুও ছিলেন। হান্ডা সাহেব দেখলেন বাড়ির দরজা খোলা, বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, টিভি ফ্রিজ গয়না সব উধাও হয়ে গিয়েছিল, সারা জীবনের উপার্জন এক রাতে চলে গিয়েছিল। কিন্তু হান্ডা সাহেব দুগ্গাল বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনি ঠিকই বলেছিলেন, আচ্ছা কিয়া হোম ইন্স্যুরেন্স লিয়া, চুরি থেকে হওয়া লোকসান এবার ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
2: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংকনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী কোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনুন রাগ প্রধান গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী অজয় চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাগ প্রধান গান। নমস্কার, আকাশবাণী কৈলাসহর। এবারে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি রাকুমারী মিশ্র গানের অনুষ্ঠানে বাংলা হিন্দি। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দীপান্বিতা সেন।

এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে ছোটদের ছড়ার গান, শুনছেন বাংলা এবং হিন্দি মিশ্র নানান স্বাদের গান। এবারে শুনুন হিন্দি ছবির গান। ছবি পারদেশি বাবু, গেছেন আনন্দরাজ আনন্দ, আলকা ইয়াগনিক, আদিত্য নারায়ণ এবং সহশিল্পীরা।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন বিষ্ণুপদ মান্না, আকাশবাণী গোলা শহর। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। এখন শুনবেন মধুবন্তীর আগে খেয়াল, শিল্পী মিতা পণ্ডিত।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মধুপন্থীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মিতা পণ্ডিত, আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ বক্তব্য রাখেন তিনি। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1204, এখনও নিখোঁজ 4200 বেশি। বন্যা দুর্গত নেপালে উদ্ধার কাজের সহায়তায় ভারত থেকে 11 জনের বিশেষজ্ঞ দল নেপালে পৌঁছেছে। 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান পৌঁছেছে কাঠমান্ডুতে। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শক্তি বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB প্লাস থেকে উন্নীত করে A- করেছে। মহিলাদের প্রথম ICC ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতের জলের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো সম্পর্কে নগর পর্ষদগুলিকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রক আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভারতীয় প্রস্তুতকারকদের বিশ্বমানের সমাধানের সঙ্গে পরিচিত করতে বিশেষ প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করার কথা বলেন। এই সম্মেলনের সিদ্ধান্তগুলি যাতে কেবল একদিনের আলোচনাতেই সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। জনসাধারণের অংশগ্রহণ বা জনভাগিদারি বাড়াতে প্রধানমন্ত্রী জল উৎসব পালনের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি জলাশয়ের পলি নিষ্কাশনকে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করা এবং বাঁধে নিরাপত্তার জন্য প্রতিটি বর্ষার আগে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এমনকি পাঠ্যক্রমে জল নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উপরও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1204, এখনও নিখোঁজ প্রায় 4216। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আজ দেশের সংসদে বক্তব্য রাখতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞদের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, হিমালয়ের উঁচু অংশের বরফ ও পাথরের ধসের ফলে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শাহ জানান, বিপর্যয়ে রসাতুয়া, নুয়াকোট ও ধাডিং এই তিনটি ক্ষতিগ্রস্ত জেলাতে শুধু ধ্বংসলীলা চলেনি, বরং পুরো দেশ এক চরম সংকটের মুখে পড়েছে। উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনায় সেনা হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, প্রয়োজনে বেসরকারি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে। নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজের সহায়তায় ভারত থেকে আজ 11 জনের বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছেছে। বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে ত্রিশূলি বাজারে পৌঁছেছেন তারা। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল থেকে নেপালি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ শুরু করবেন তারা। আজ বিকেলে 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে। গঙ্গা, গণ্ডক এবং কোশী নদীর জলস্তর বাড়ার ফলে বিহারের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ভাগলপুর, খাগড়িয়া, সমস্তিপুর, পাটনা, বক্সার, ভোজপুর ও বৈশালী সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকায় গঙ্গার বন্যার জল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাটনার মানের দীঘাঘাট, গান্ধীঘাট এবং হাতিদহ এলাকায় গঙ্গা নদী বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে রোহতাসের বাণসাগর বাঁধ থেকে জল ছাড়ার ফলে সোন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঔরঙ্গাবাদ জেলায় সোন, বাতানি, পুনপুন, ধাওয়া, আদারি, মাদার ও কেশার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার, অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মণিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এর সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত সিইও শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। ট্রাস্টে 3 জন নতুন সদস্য নিয়োগ পেয়েছেন। এরা হলেন অযোধ্যার বরিষ্ঠ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগচণ্ডকা এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর নির্মলা যাদব।

কেন্দ্রীয় সরকার 2024 সালের তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে এই পুরস্কার দেওয়া হয়। মোট 4টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া পুরস্কারের সঙ্গে এই পুরস্কার তুলে দেবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন যে জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে শক্তি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন এ বক্তব্য তিনি ক্রমবর্ধমান স্বনির্ভর দেশীয় সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত শক্তিক্ষেত্রের উপর জোর দেন। তিনি বর্তমান সময়কে নিরাপদ ও সুস্থায়ী শক্তির পাশাপাশি পরিচ্ছন্ন শক্তির দিকে এগিয়ে যাওয়ার সময় হিসেবে বর্ণনা করেন। বেলজিয়ামে প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী ডে ওয়েভার ভারত মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। তার মুম্বাই সফরকালে হীরে, বন্দর এবং লজিস্টিক ক্ষেত্রে বিভিন্ন অংশীদারদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত। সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য, কাশফিন নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। আজ এক সরকারি বিবৃতিতে JCRA জানিয়েছে শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7%-এরও বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। সংস্থাটি জানিয়েছে সরকার ধারাবাহিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক নীতি বাস্তবায়ন করার পাশাপাশি ব্যাংকিং ক্ষেত্রে উন্নতি করেছে। দেউলিয়া আইন, IBC প্রবর্তন, সরকারি মূলধন বিনিয়োগ এবং রিজার্ভ ব্যাংকের শক্তিশালী তদারকির ফলে চলতি বছরের মার্চ মাসের শেষে মোট খেলাপি ঋণের অনুপাত কমে 1.8% দাঁড়িয়েছে বলে JCRA জানিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে আজ পোল্যান্ডে পৌঁছেছেন। পোল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নীতা ভূষণ ওয়ার্সো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এই সফরে ডক্টর জয়শঙ্কর পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার রাদোস্লো সিগোরস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ডে তার নির্ধারিত কর্মসূচি শেষ করে বিদেশমন্ত্রী ইউক্রেন সফর করবেন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিভিয়ার সঙ্গে তার আলোচনার কথা রয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নতুন দিল্লিতে পশু পাচারের বিষয়ে ভারত ও থাইল্যান্ডের মধ্যে 2 দিনব্যাপী একটি সমন্বয় বৈঠকের আয়োজন করছে। ইন্টারপোলের এনভায়রনমেন্টাল সিকিউরিটি সাব ডিরেক্টরের সহযোগিতায় আজ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এই 2 দিন ধরে বৈঠকে অংশগ্রহণকারীরা বিদেশি প্রজাতির পশু পাচারের প্রবণতা, চোরাচালানের পথ, অপরাধ চক্রের অপরাধ গোপন করার কৌশল এবং পাচারকারীদের শনাক্তকরণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন। সৌদি আরবের জাতীয় জলপথ পরিবহন সংস্থা বাহরির মালিকানাধীন সিডোর নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি হামলায় 2 ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে গতকাল রাতে তাদের জাহাজে এই হামলা চলে। সৌদি আরব তাদের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের আক্রমণের তীব্র নিন্দা করেছে। দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন বা GDP সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে ব্যাখ্যা দিয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরই নতুন ভিত্তি বছর বা বেসিয়ার অনুসরণে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ICC মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে 2027-এর 14-28 ফেব্রুয়ারি মুম্বাই ও ভদোদরায়। বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতা অংশ নেবে। ICC প্রধান জয় শাহ এই খবর জানিয়ে বলেছেন ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতা খেলবে। T20 ফরম্যাটে প্রতিযোগিতা হবে। 6টি দল রাউন্ড রবিন লিগে একে অন্যের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা

সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ বক্তব্য রাখেন তিনি। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যা শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। খবর এখন এ পর্যন্তই। এর পরবর্তী খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন নজরুলগীতি, শিল্পী ফিরোজা বেগম।

বেজে 2 মিনিটে শুনবেন অমৃতবাণী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:07 শুনবেন দেশাত্মবোধক গান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং 9:05 ইংলিশ নিউজ বুলেটিন পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:00 সরাসরি ফোনিন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 শুনবেন উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান শব্দসুর। 12:30 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মাতৃবন্দনা সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান। 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন ছোটদের ছড়ার গান। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থিতে প্রথমে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে কিষাণ বাণীতে রয়েছে কৃষি আলোচনা। 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান অনুভব। 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন ভজন। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 20 উমেন্স ক্রিকেট এশিয়া কাপ খেলার ধারা বিবরণী। ভারত বনাম হংকং এর মধ্যে অনুষ্ঠিত খেলার ধারা বিবরণী 7:30 থেকে 11:45 পর্যন্ত দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এটি শুনতে পাবেন আকাশবাণী কৈলাসহর কেন্দ্র 103.2 MHz-এ এবং স্টুডিও বেসড অনুষ্ঠানগুলি শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিও ঘড়িতে এখন সময় তা 10:35 হয়ে 10 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশ পানিকুলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 3রা সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5টা বেজে 55 মিনিটে। ভোর 6টায়